তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে কিন্তু আরও একটা ব্যাপার আমাদের মাঝখানে চলে এসেছে, যেটা কি না যথেষ্ট উদ্বেগজনক, যাকে বলা হচ্ছে একাকিত্বের অন্যতম কারণ। মানুষ নিজের আশেপাশের অবস্থান সম্পর্কে অবহিত না হয়েই ডুবে রয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ফোমো বলে একটা টার্ম আছে, যেটা হলো ফিয়ার অফ মিসিং আউট, অর্থাৎ কোনো কিছু মিস হয়ে গেল কি না এই সোশ্যাল মিডিয়ায়, যেটা আমি দেখতে পারলাম না। এই ফোমো কিন্তু তাড়া করে বেড়াচ্ছে বহু মানুষকে, এবং এই ট্রেন্ডটা চলতে থাকলে কিন্তু বহু মানুষ মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়বেন। এই কথাও কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। এই ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্রোল করা উচিত, না হলে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে আমাদের গোটা সমাজের। এই কথা বলছেন বিখ্যাত মনোবিদ রাও। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল সোশ্যাল মিডিয়ার দৌলতে পাওয়া কিছু জিনিসপত্র নিয়ে। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India,
5: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
6: Shunchen, radiobanglanet.com. Banglar Gaan, Bangalir Pran.

কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে কিন্তু এমন একটা জিনিস আমরা পেয়েছি যেটা সত্যি এর আগে এক্সিস্ট করতো না, সেটা হলো ইমোজি। আগে হ্যাঁ ইমোজি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে রান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর সোশ্যাল মিডিয়ার দৌলতে পাওয়া কিছু অমূল্য ধনসম্পদ আপনার সঙ্গে শেয়ার করছি। তার মধ্যে ইমোজি কিন্তু একদম এক নম্বরেই থাকবে। 2022 খ্রিস্টাব্দে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাদের ওয়ার্ল্ড অফ দ্য ইয়ার ঘোষণা করেছিলেন একটি ইমোজিকে। আগে হ্যাঁ সেই ইমোজি, যেটা কি না সোশ্যাল মিডিয়ার দৌলতেই আমাদের সামনে এসছে, ওই যে একটা হাসি কিংবা কান্নার মুখ, একদম গ্রাফিক রিপ্রেজেন্টেশন। তো সেই ইমোজি কিন্তু বর্তমানে প্রচণ্ড পরিমাণে বহুল ব্যবহৃত। ইনফ্যাক্ট বেশ কিছু সময় লোকের ইমোশনটাও অ্যাকচুয়ালি প্রকাশ পাচ্ছে ওই ইমোজির মাধ্যমেই। আর এই ইমোজিটা কিন্তু আমাদের লাইফে এসেছে বেসিক্যালি এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে পাওয়া ধনসম্পদের কথাই আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

radiobanglanei.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়া রাটা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু গান দুরিয়া রাটা শুরু হয়েছে, কিন্তু ওই যে ছোটবেলার কিছু কথা, কিছুটা নস্টালজিয়া ফিরিয়ে আনবো আজকে রাটার মাধ্যমে। তাই কোথাও যাবেন না, আড্ডায় শেষ অবধি আপনাকে চাই। আর একটা ছোট্ট খাটো মিউজিক্যাল ব্রেক নিয়ে ফিরছি, আড্ডায় শুনছেন রেডিও বাংলানেই.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

যখনই গান্ধারিয়ার আড্ডায় কোনো ছোটবেলার কথা বলি, তখন কিন্তু ছোটবেলার সেই খেলার মুহূর্তটাও মনে পড়ে। ছোটবেলায় আমরা সবাই কিন্তু মাঠে খেলতে যেতাম, ইনডোর গেমসের থেকে আউটডোর গেমসে বেশি ইন্টারেস্ট থাকতো। এখন যদিও পুরো চিত্রটাই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তাও কোথাও গিয়ে সেই ছোটবেলার ইনডোর গেমসের মধ্যে ভিডিও গেমসও ছিল। ভিডিও গেমসের ডিভাইসের কথা মনে আছে? একটা চৌকো মতো বক্সের মধ্যে একটা ছোট্ট স্ক্রিন, আর সেখানে দুটো ওই প্লেট বা হচ্ছে স্লাইড বলা যেতে পারে, সেই রকম গেম কিন্তু খেলেছি। সেটা কিন্তু একটা নেশার মতো ছিল। তো এই ভিডিও গেমসের কিছু কথা অবশ্যই তো বলবো আপনার সঙ্গে, এবং তার সাথে জড়িত আছে আমাদের ছোটবেলার কিছু স্মৃতি, সেগুলো নিয়েও কিন্তু কথা হবে আজকের আড্ডায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সবাই তো ইন্ট্রোভার্ট হয় না, আবার সবাই এক্সট্রোভার্টও হয় না। ঠিক যেমন যারা এক্সট্রোভার্ট হতে পারে না তারা কিন্তু নিজের ঘরটাকেই নিজের জগৎ করে নেয়, আর ঠিক সেই জগতে থাকতে থাকতেই ইনডোর গেমস হয়ে ওঠে তাদের খুব কাছের। ঠিক সেই রকমই আমাদের মধ্যে যারা যারা বাইরে খেলতে ভালোবাসত না তারা কিন্তু ওই ভিডিও গেমসকেই সারাক্ষণ পড়ে থাকতো, আর সেই চিত্রটা কতটা গভীর হয়ে গেছে সেই ব্যাপারটা এখন আমরা বুঝতে পারি। এখন তো মানুষের কাছে শুধুমাত্র ইনডোর গেমস, ভিডিও গেমস, কম্পিউটার গেমস সমস্ত রকম আছে, এবং কিন্তু তা সত্ত্বেও সব কিছুর ঊর্ধ্বে ওই ভিডিও গেমসের যে খেলার মজাটা ছিল, বা কখনো কখনো পড়ার মাঝখানে ওই ভিডিও গেমসের ডিভাইসটা বার করে ভিডিও গেম খেলার যে মজাটা, সেটার কোনো দিনও কোনো কিছুতে পাওয়া যাবে না। কি বলেন আপনি?

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মনে আছে ভিডিও গেমস খেলতে খেলতে একটা করে নতুন লেভেল পার হতো, এবং লেভেলগুলো যখন শেষ হতো তখন একটা করে মিউজিক হতো, সেই যে মিউজিকটা সেটা একটা খুশির মিউজিক এবং একটা রিলিফেরও মিউজিক। আবার যদি হেরে যাই তখন কিন্তু একটা আলাদা রকম মিউজিক হতো, সেটাও একটু দুঃখের। তো এই সব কিছু মিলে মিশে নস্টালজিয়া। আর এই ভিডিও গেমস খেলতে খেলতে কতজন মার খেয়েছেন বাবা মার হাতে সেটাও কিন্তু আজকে মনে পড়বে। আমার ভিডিও গেমস নিয়ে খুব যে বেশি স্মৃতি আছে তার নয়, তার কারণ হচ্ছে আমি আউটডোর গেমস খেলতে অনেক বেশি ভালোবাসতাম। কিন্তু যখন আস্তে আস্তে বড় হলাম, যখন মনে হলো যে না, আস্তে আস্তে কম্পিউটারের সাথে পরিচিত হলো বা ভিডিও গেমস সাথে পরিচয় ঘটলো, সেই সময় এটা ভালো লাগতো। কিন্তু আমার থেকে অনেক বেশি ভিডিও গেমস খেলতো আমার ভাই। তো ভাইকে দেখতাম, ও কতটা মানে বলা যেতে পারে নেশাগ্রস্ত হয়ে গেছিলো গেমসের প্রতি। তো এরকম কিছু ছোট্টখাটো ঘটনা আপনার সঙ্গে তুলে ধরছি। প্লিজ কোথাও যাবে না, আড্ডা শেষ অবধি আপনাকেই চাই।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

radiobangladesh.com এ আজকে ছোটবেলার কথা তুলছি এবং তার সাথে সাথে নস্টালজিক হয়ে পড়ছি। আজকে ভিডিও গেমস নিয়ে কথা হচ্ছে, সেই ভিডিও গেমস যেই ভিডিও গেমস এর সাথে ছোটবেলার বেশ কিছু স্মৃতি জড়িয়ে আছে, সেই ভিডিও গেমস যেটা আমাদেরকে ঘরে একা থাকতে কখনো মন খারাপ করাতো না বা আমরা কখনো দুঃখ পেতাম না, মুড অফ হতো না, সেই ভিডিও গেমস যে আমাদের মুখে হাসি ফোটাতে সাহায্য করতো, সেই সব কিছু নিয়ে আজকে আড্ডা দিলাম। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাবেন এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না আমাকে www.radiobanglanet.com।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির শৌভিকের সঙ্গে। তো সত্যযুগে স্বয়ং ব্রহ্মা যে স্থানে পদ্মাসনে বসে সৃষ্টির পরিকল্পনা করেন, আজকের আড্ডা সেই স্থান নিয়ে, পুণ্যভূমি নাসিক। হ্যাঁ, সেই সময় নাম ছিল পদ্মনগর। আজকের নাসিক শহর অবশ্য শিল্প কারখানার জন্য বিখ্যাত। এছাড়া ভারত সরকারের সিকিউরিটি প্রেসে কারেন্সি ছাপা হচ্ছে, এয়ারক্রাফ্ট কারখানাও গড়ে উঠেছে। নাসিকের সবথেকে আকর্ষণ যেটা, আঙুর চাষ। হ্যাঁ, পথের ধারে লতানো মাচার থরে থরে ঝুলন্ত আঙুর, মহারাষ্ট্রের গ্রেপ ওয়াইন ক্যাপিটাল। আর এই শহর যার পরিচয় আজ মিনি মুম্বাই রূপে। একই হয়তো জানেন যে নাসিকের কয়েন মিউজিয়ামটি অপর এক উল্লেখযোগ্য দ্রষ্টব্য। আরও অনেক কিছু জানবো পুণ্যভূমি নাসিক সম্পর্কে। তো কোথাও যাবেন না, জুড়ে থাকুন আর ফিরে আসছি কয়েকটি গানের পর। আজকের এই স্পেশাল আড্ডা শুধুমাত্র গান মুসাফিরের রেডিও বাংলাদেশ ডট কমে, নাসিকের কথা নিয়ে। এখন গান

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, সঙ্গে আছি আমি শৌভিকার, সঙ্গে আছেন আপনারা। কথা হচ্ছে পুণ্যভূমি নাসিককে নিয়ে। তো ত্র্যম্বকেশ্বর শিবলিঙ্গকে ত্র্যম্বকেশ বা ত্র্যম্বক স্বামী বলেন। মন্দিরের আদল কিছুটা সোমনাথ এবং দ্বারকাধীশ মন্দিরের মতো। তো পূর্বদ্বারী মন্দির বৃষভরাজ নান্দিকেশ্বরের পশ্চিমমুখী পাথরের সুন্দর অনুমৃত মূর্তি বিরাজ করছে। গর্ভগৃহে কি জানেন, বিশাল গৌরীপট্টের মাঝ বরাবর আকারে 7-8 আঙুল উঁচু তিনটি ছোট ছোট তিনভাবে বিভক্ত জ্যোতির্লিঙ্গ, অসমান আকৃতি, তার মধ্যে থেকে জল চুইয়ে চুইয়ে পড়ছে। পুরোহিতরা বারে বারে গামছা ও ধুতি দিয়ে সেই জল মুছিয়ে দিচ্ছেন, আর এই জল সম্ভবত বাইরের কুণ্ডে জমা হচ্ছে। এই শ্রদ্ধারাই নাকি ব্রহ্মগিরি পাহাড় থেকে নেমে আসা গোদাবরী নদী। বনবাসকালে শ্রীরামচন্দ্র লক্ষণ ও সীতাকে নিয়ে নাসিকের পঞ্চবটিতে বসবাস করেন কিছুদিন, আর সেই সময় ঘটেছিল রাবণের বোন শূর্পণখার নাক কাটার ঘটনা। তো লক্ষণকে বিবাহ করতে চেয়েছিল রাবণের বোন শূর্পণখা, আর সেই ঘটনায় ক্রুদ্ধ লক্ষণ শূর্পণখার নাক কেটে দেন। লোকশ্রুতি নাসিক নামকরণ হয়েছে সেই সূত্রেই। সঙ্গে থাকুন, আরও অনেক কিছু জানবো এই নাসিক সম্পর্কে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের স্পেশাল গান মুসাফিরের আড্ডা। এখন গান

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

নাসিকের কথা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক, পূর্ণভূমি নাসিকের কথা শুনছি আমরা গান মুসাফিরের আড্ডায়। তো 8 কিমি দূর, বেশি নয়, এই 8 কিমি দূরে আছে পঞ্চবটির অবস্থান। পঞ্চবটি সংলগ্ন এলাকা একসময় অতীতে দণ্ডকারণ্যের অংশ ছিল। আরও 3 কিমি দূরে তপোবন, আর সেই তপোবনে সূর্পনখার নাক কাটার মডেল সংরক্ষিত রয়েছে আজও। এছাড়া রাবণের সীতাহরণ পর্বটিও মডেল আকারে বর্ণিত হয়েছে। তো বাচ্চা ছেলেমেয়েদের দল দারুণ উপভোগ করে এই তপোবনে। তপোবনে সংখ্যা দর্শনের রচয়িতা মহামুনি কপিল একসময় তপস্যা করতেন। গোদাবরীর সঙ্গমস্থল এই তপোবন। আর তাছাড়া এই স্থানে ঘটেছে অষ্টতীর্থের সমাহার। কিরকম? মহাকবি বাল্মীকি, কালিদাস, ভবভূতি, এইসব মহান ব্যক্তি তাদের লেখনীতে নাসিককে উজ্জ্বল পূর্ণভূমি রূপে উল্লেখ করেছেন। জলন্ধর মুনির পত্নী বৃন্দার সাপে হরি অর্থাৎ বিষ্ণু এবং ব্রহ্ম হত্যায় সাপগ্রস্ত হর অর্থাৎ শিব ঠাকুর স্বয়ং নাসিকের পঞ্চবটির পুণ্যতোয়া গোদাবরী নদীতে স্নান করে সাপ মুক্ত হন। আর সেই জন্য নাসিকের অপর নাম হচ্ছে হরিহর ক্ষেত্র। তাই বিষ্ণু অর্থাৎ সুন্দরনারায়ণের মন্দির গড়ে উঠেছে গোদাবরী তীরে 1756 সালে। সঙ্গমস্থলে অবশ্য কৃত্রিমভাবে গোদাবরী নদীকে স্রোতশ্রেণী করা হয়েছে এবং গৌতম মুনির ইচ্ছায় গোদাবরীর মর্তে আগমন, আর সেই জন্য অপর নাম গৌতমী গঙ্গা। কোথাও যাবেন না, জুড়ে থাকুন, আবারও ফিরে আসছি কয়েকটি গানের পর পূর্ণভূমি নাসিকের কথা নিয়ে। এখন গান

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

তো ফিরে এলাম কয়েক গানের পর আবারও নাসিকের কথা নিয়ে। সত্যযুগে ঋষি গৌতম এবং তার স্ত্রী অহল্যা বসবাস করতেন এখানে। আশ্রমের চতুর্দিক পর্বতে ঘেরা থাকায় দীর্ঘদিন এই স্থানে জলের ঘাটতিও দেখা গিয়েছে। তো স্থানীয় মানুষজন ঋষিদের জীবন অতিবাহিত হতো অতি শর্টে। তাদের এইসব দুঃখের হাত থেকে রেহাই দেওয়ার জন্য ঋষি গৌতম দীর্ঘদিন বরুণ দেবতার তপস্যা করেন। তো তপস্যায় সন্তুষ্ট বরুণ দেব আশ্রমের কাছাকাছি বিরাজ করেন। এক সময় ঋষি গৌতমের শিষ্যরা জল সংক্রান্ত ঝামেলায় পড়েন। তো অন্যান্য মুনি পত্নীদের সঙ্গে মুনিপত্নী অহল্যা দেবী এই বিবাদের মীমাংসা করে দেন, কিন্তু অন্যান্য ঋষি পত্নী ঈর্ষার বশবর্তী হয়ে তাদের স্বামীদের বলেন মুনি গৌতম এবং তার স্ত্রী অহল্যা দেবীকে জব্দ করা প্রয়োজন। খ্যাতির হানি ঘটানোর জন্য তারা স্ত্রীদের প্ররোচনায় ষড়যন্ত্র শুরু করলেন। সিদ্ধ বিনায়কের পুজো করে তার কাছে বর চাইলেন যে মুনি গৌতম ও তার পত্নীকে যেন আশ্রম থেকে বিতাড়ন করা যায়। তো বিঘ্ন বিনাশক গণেশের পরামর্শ কানে তুললেন না। অন্যান্য সাধু মুনি ঋষি বুদ্ধিভ্রংশ ঋষিরা সেই হিতবাক্যে কান দিলেন না। ভগবতা গণেশ চরম ফলাফল জেনেও এক রুগ্ন গরুর রূপ ধরে গৌতমের জমির ফসল খেতে ব্যস্ত হলেন। মুনি গৌতম গরুটিকে তাড়াবার জন্য এক গাছি খড়ের সাহায্যে আঘাত করলেন। তো সামান্য আঘাতেই গরুটি মারা পড়ল গণেশের লীলায়। পূর্ব পরিকল্পনা মতো কপট মুনিরা একজোটে এসে বলতে লাগলেন গোহত্যার প্রায়শ্চিত্ত করতে হবে। মুনি গৌতম অবশ্য তাদের এদেরই পরামর্শ চাইলেন প্রতিবিধানের জন্য, কিন্তু ধূর্ততার বশবর্তী হয়ে তারা এমন সব প্রস্তাব দিল যে কোনোভাবেই সম্পূর্ণ হওয়ার নয়। প্রস্তাব করলেন যে 100 বার ব্রহ্মগিরিকে প্রদক্ষিণ করে গঙ্গাকে স্থানে এনে তার জলে স্নান সেরে 1 কোটি শিবলিঙ্গের পুজো করে পুনরায় ব্রহ্মগিরি পর্বতে 11 বার প্রদক্ষিণ করতে হবে। তো গৌতম অহল্যা শিব পুজোয় মগ্ন হলেন। ধর্মপ্রাণ মুনির পুজোয় সন্তুষ্ট হয়ে মহাদেব দর্শন দিয়ে বর দিতে উদ্যোগী হলেন। মুনি গৌতম তাকে নিষ্ফলক ও নিষ্পাপ করার প্রার্থনা জানালেন, আর সেই সুযোগে দেবাদিদেব সমস্ত সত্য ঘটনা জানিয়ে দিলেন। মহাদেব মুনিকে এও জানালেন যে তুমি এতটাই নির্মল যে তোমার দর্শনেই সর্বপাপ মুক্ত হয়। মুনি ঋষিদের দুরভিসন্ধি জেনেও গৌতম মুনি বললেন তারা মুনির উপকারই করেছেন, কারণ তাদের জন্যই তো তিনি মহাদেবের দর্শন পেলেন আজ। মহাদেবকে অনুরোধ করলেন যে তাকে শুদ্ধ করবার প্রমাণস্বরূপ গঙ্গা বাড়ি দান করুন। আমরা ফিরবো আবারও এই কাহিনীতে, কিন্তু এখন অপেক্ষা করছে গান, সঙ্গে থাকুন।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangladesh.
4: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
5: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
6: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
4: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম পূর্ণভূমি নাসিকের কথা নিয়ে। আর দেখতে দেখতে সময় প্রায় আমরা শেষের দিকে, তো আজকের এই শো শেষ হলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। 4475039657 আপনাদের কেমন লাগলো আজকের এই শো। নাসিকের আরও কিছুটা কথা বাকি আছে। বিরতির আগে যেটা বলেছিলাম যে মহাদেব অনুরোধ করলেন যে তাকে শুদ্ধ করবার প্রমাণস্বরূপ গঙ্গা বাড়ি দান করলেন। যদি প্রসন্ন দেবেশ গঙ্গাং চ দিয়তাং মম, শিব কুমণ্ডলু থেকে গঙ্গাবাড়ি মুনি গৌতমকে দান করলেন। গঙ্গা জলং তদা তত্র শ্রী রূপং আহুবত পরম, গঙ্গা নারীমূর্তি ধারণ করে আবির্ভূত হলেন, মুনি তাকে পবিত্র করবার প্রার্থনা জানালেন। মহাদেব অনুরোধ করলেন কলির শেষ পর্যন্ত ওই স্থানেই গঙ্গাকে বিরাজ করবার জন্য। গঙ্গাও শর্ত আরোপ করলেন যে অবশ্যই তিনি থাকবেন যদি হর পার্বতী এক্ষেত্রে সেই স্থানে বিরাজ করেন। এছাড়া গঙ্গা আরও বললেন যে আমি কিন্তু শিব শরীরে মিশে থাকব জনশ্রুতি, সেই জন্যই শিবলিঙ্গ থেকে জলের ধারা আজও অব্যাহত ত্র্যম্বকেশ্বর মন্দিরে। ক্রমশ দেখা গেল একে একে ব্রহ্মা বিষ্ণু সহ সব আদি দেবতা এসে উপস্থিত হলেন এই পুণ্যস্থানে, আর সেই সব দুর্জন মুনিরাও হাজির হলেন। এসে চাক্ষুষ করলেন সব তীর্থ সর্বদেব দেবীর সমাবেশ ঘটেছে এই পুণ্যস্থানে। গঙ্গার পবিত্র বাড়ির স্পর্শে সে মৃত গাভী প্রাণ ফিরে পেল। গরুর প্রাণদান বা গোদানের জন্য নদীর নাম হলো গোদাবরী, আর গৌতম ঋষির পুণ্যফলে আবির্ভূতা বলে নদীর নাম হলো গৌতমী গঙ্গা। সেই পুণ্য দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের দশমী তিথি এবং ওই সময় বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করেছিল। তো দুষ্ট ঋষিরা গোদাবরীতে স্নান করে তাদের সঞ্চিত পাপ থেকে মুক্ত হয়েছিলেন। প্রতি দ্বাদশবর্ষের শেষে গ্রহ নক্ষত্রের এই সংযোগ ঘটে, আর তার স্মরণে মুনি ঋষিরা আসেন আর তাদের সঞ্চিত পাপ রাশির স্খলন করার জন্য। তো গৌতম মুনির প্রার্থনায় দেবাদিদেব মহাদেব ব্রহ্মা বিষ্ণুকে সাক্ষী রূপে নিয়ে পার্বতীকে সম্মুখে রেখে এই স্থানে বিরাজ করতে রাজি হলেন। ত্র্যম্বকেশ্বর ও গোদাবরী নদীর উৎপত্তির পৌরাণিক কাহিনী হল, চলার পথে গোদাবরীর প্রবাহ দেখতে গৌতম মুনি পিছনে ফিরতেই লুপ্ত হয় গোদাবরী। মুনির ইচ্ছায় বিষ্ণু সুদর্শন চক্রে পাহাড় কেটে আবার মুক্ত করেন পুণ্যতোয়া গোদাবরীকে। গঙ্গাধারে কুশাবর্তে শিবস্য ত্র্যম্বকস্য চ নিকটে কোটিতীর্থে চ স্নাতা গর্ভং গচ্ছতি। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকবেন আর এভাবেই জুড়ে থাকবেন রেডিও বাংলানি.com এর সঙ্গে।

আজ আমি আর আপনি বরং হারিয়েই যাই চলচ্চিত্রের মুসাফিরে। তবে হ্যাঁ, চুপকে চুপকে আনন্দ করতে করতে। গোলমাল করলে কিন্তু চলবে না, না হলে কিন্তু ভীষণ অভিমান করব। আচ্ছা, আপনি কি খেয়াল করেছেন এই আপনার সঙ্গে দুকলি কথা বলতে বলতে আমি বেশ কিছু চলচ্চিত্রের নাম

উল্লেখ করেছি, খুঁজে পেলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। শুনতে থাকুন অ্যাডের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চলচ্চিত্র নিয়ে কথা বলছি মানে তার তো একটা কারণ ডেফিনেটলি আছে। আজ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ঋষিকেশ মুখার্জির জন্মদিন। 3-4 দশকেরও বেশি সময়ব্যাপী তার কর্মজীবনে মোট 42টি চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। সবকটা চলচ্চিত্রই দারুণ সুপারহিট। ভারতের মধ্যম চলচ্চিত্রের পথপ্রদর্শক হিসেবে তিনি পরিচিত এবং ইন্ডাস্ট্রিতে তাকে ঋষিদা বলে জানতেন। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের বাংলা ইন্টারনেট রেডিও।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ কথা হচ্ছে ঋষিকেশ মুখার্জিকে নিয়ে। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার ভূমিকা অভাবনীয়। তিনি সেন্ট্রাল বোর্ড ফিল্ম সার্টিফিকেশন অ্যান্ড ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্টের কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। তিনি চলচ্চিত্র নির্মাতা হিসেবে প্রচুর পুরস্কার পেয়েছিলেন। ভারত সরকার তাকে 1999 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং 2001 সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করেন। এছাড়াও NTR জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি এবং RT ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছিলেন। প্রচুর আড্ডা হবে, প্রচুর গল্প হবে, তাকে নিয়ে তো বলার শেষ নেই। আপাতত গান বিরতিতে যাচ্ছি, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাঙালি ডট কমে। মন যখন নির্দেশ

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরি ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আজ আমরা ভাসছি চলচ্চিত্রের মুসাফিরে। আজ মুসাফিরের জন্মদিন, ঋষিকেশ মুখার্জির জন্মদিন। 1940 দশকের শেষের দিকে কলকাতা বিএনসি সরকারের নিউ থিয়েটার্সে প্রথম ক্যামেরাম্যান এবং তারপর চলচ্চিত্র সম্পাদক হিসেবে তিনি কাজ শুরু করেন। তারপর মুসাফির, আনাড়ি, অনুরাধা, আসলি নকলি, অনুপমা, নমক হারাম মিলি প্রচুর চলচ্চিত্র তিনি পরিচালনা করেছেন। তিনি একজন সম্পাদক হিসেবেও কিন্তু বেশি পপুলার ছিলেন এবং সেটাতেই বেশি প্রশংসা তিনি কুড়িয়েছিলেন। আরও অনেক ঘটনা জানবো, অনেক গল্প হবে, আড্ডা হবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন এর উদ্দেশ্য

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, মন যখন নিরুদ্দেশ। এতক্ষণ কথা হচ্ছিল তার ক্যারিয়ারের দিকটা নিয়ে, মানে তিনি কি পুরস্কার পেয়েছিলেন, কী কী সিনেমা বানিয়েছিলেন, তিনি কতটা মানে আমাদের জন্য করে গেছেন এবং তার ভূমিকা চলচ্চিত্র জগতে অভাবনীয়। মানে আমি বারবার বলছি, সত্যি মানে সেই মানুষটা আমাদের জন্য অনেক কিছু উপহার দিয়ে গেছেন। কিন্তু অন্য দিকটাও যদি জানতে ইচ্ছে করে, মানে সেই মানুষটার পার্সোনাল লাইফ বা তার কী পছন্দ অপছন্দ ছিল, তিনি কিন্তু পশুপ্রেমী ছিলেন। মুম্বাই শহরের বান্দ্রায় তার নিজ বাসভবনে অনেকগুলো কুকুর ছিল এবং সেখানে একটা অদ্ভুত বিড়ালও ছিল, তার সঙ্গে যাপন করতো তারা। জীবনের শেষ পর্বে তিনি কেবল তার বাড়িতে যিনি কাজ করতেন এবং পোষা প্রাণীর সঙ্গেই ছিলেন, মানে তারা সবাই একসাথেই বাস করতেন আর কি। পরিবারের সদস্য এবং বন্ধুরা নিয়মিত তাদের দেখতে যেতেন। সত্যি কি ভারী মিষ্টি একটা ইকুয়েশন না, মানে সবাই মিলে সুন্দর করে অত কুকুরের সাথে এবং সেই অদ্ভুত বিড়ালটার সঙ্গে তিনি থাকতেন। এবং সত্যি যারা পশু প্রেমী হয় তারা কিন্তু নিজের সন্তানের মতন তাদের লালন পালন করে। আজ আপাতত এইটুকুই, আগামীকাল আবার আসবো নতুন গল্প নিয়ে, নতুন আড্ডা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

ভাষাগুলিকে নিয়েই ভাষা বিজ্ঞানীরা 10টি ভাষার একটি তালিকা প্রকাশ করেছেন মোস্ট কমন ল্যাঙ্গুয়েজের, আর সেই তালিকায় নাম রয়েছে বাংলা ভাষার। বাঙালি হিসেবে সেটা সত্যি ভীষণ গর্বের। আমরা আজকে এই নানা রকমের ভাষা আর তার মধ্যে অবশ্যই আমাদের সেই গর্বের ভাষা বাংলা ভাষা নিয়ে কথা বলবো। তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন চক্ষণ নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের মনের ভাব প্রকাশের জন্য আমরা ভাষা ব্যবহার করে থাকি, আর সেখান থেকেই উঠে আসে নানা রকমের ভাষার কথা, আমাদের মাতৃভাষার কথা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ভাষার কথা বলছি, সমগ্র পৃথিবীতে মোট প্রচলিত ভাষার সংখ্যা কিন্তু 7000-এরও বেশি। তবে এর মধ্যে বেশিরভাগ ভাষাই যেটা, সেটা হলো নির্দিষ্ট একটি জনগোষ্ঠী বা কোনো একটি অঞ্চলের মানুষের মধ্যেই ভাষাগুলো সীমাবদ্ধ থাকে। তবে জাতীয় স্তরের যোগাযোগ রক্ষার জন্য ব্যবহার করা হয় শুধুমাত্র কিছু সংখ্যক ভাষাকেই। বিশ্বের মোট জনসংখ্যার যে 88% মানুষ মূলত 10টি ভাষাই ব্যবহার করে থাকেন জাতীয় স্তরে যোগাযোগ রক্ষার জন্য। আর সেখান থেকেই ভাষা বিজ্ঞানীরা সবচাইতে কমন ল্যাঙ্গুয়েজের সেই 10টি ভাষার একটি তালিকা প্রকাশ করেছেন, আর সেখানেই রয়েছে বাংলা ভাষার নাম। বাঙালি হিসেবে সেটা সত্যি ভীষণ ভীষণ গর্বের। আর এই যে আমরা বাংলা ভাষার কথা বলছি, বাংলা ভাষা কিন্তু আমরা জানি যে আমাদের বাংলাদেশের সরকারি ভাষা আর পশ্চিমবঙ্গের প্রধান ভাষা। বিশ্বের প্রায় 28 কোটিরও বেশি মানুষ এই বাংলা ভাষা ব্যবহার করে থাকেন। সাহিত্য, সঙ্গীত, শিল্প সব ক্ষেত্রেই কিন্তু আমরা বাংলা ভাষার ব্যবহার দেখে থাকি। আর বাংলা ভাষার সাহিত্যে সত্যি তার যে ভূমিকা, সেটা অনস্বীকার্য। এই ভাষা নিয়ে আমাদের আরো কথা বলা বাকি আছে, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত কথ্য ভাষা হলো ইংরেজি। বেশিরভাগ দেশেই অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয় ইংরেজি ভাষাকে। জাতীয় তথা আন্তর্জাতিক স্তরের যে যোগাযোগ, সেই যোগাযোগ স্থাপনের মাধ্যম হিসেবেও ব্যবহার করা হয় ইংরেজি ভাষাকে। জাতিসংঘের অফিশিয়াল ভাষা হিসেবেও ইংরেজির ব্যবহার করা হয়। বর্তমানে বিশ্বের বেশিরভাগ মানুষের যোগাযোগ স্থাপনের যে অন্যতম মাধ্যম, সেটা হলো ইংরেজি ভাষা। আর এরপরেই সবচেয়ে বেশি ব্যবহৃত দ্বিতীয় কথ্য ভাষার মর্যাদা পেয়েছে ম্যান্ডারিন চাইনিজ। আজ আমরা ভাষা নিয়ে কথা বলছি, কারণ আমরা জানি যে আমাদের মনের ভাব প্রকাশের জন্য আমরা ভাষার ব্যবহার করে থাকি। আর আমাদের যোগাযোগ স্থাপনের যে মাধ্যম ভাষা, সেখানেই বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা, সেখান থেকেই যে সবচেয়ে বেশি ব্যবহৃত 10টি ভাষার তালিকা বার করেছেন ভাষা বিজ্ঞানীরা, সেখানেই কিন্তু উঠে এসেছে বাংলা ভাষার কথা। বাঙালি হিসেবে সেটা সত্যি ভীষণ ভীষণ গর্বের। আমরা আমাদের এই আজকের পপকর্নে ভাষা নিয়ে কথা বলছি, আমাদের এই বাংলা ভাষার কথা তো থাকবেই, তার সঙ্গে অন্যান্য ভাষার কথাও আমরা জানব। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভাষার তালিকায় প্রথম দশে নাম রয়েছে বাংলা ভাষার। বাঙালি হিসেবে সত্যি ভীষণ গর্বে। আজ আমাদের পপকর্নে আমরা ভাষা নিয়ে কথা বলছি। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। এই যে আমরা ভাষার তালিকার কথা বলছি, সমীক্ষায় দেখা গেছে যে বিশ্বের বেশিরভাগ মানুষ এই দশটি ভাষাকেই দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করে থাকেন। মূলত যোগাযোগ স্থাপনের প্রয়োজনে তালিকায় একেবারে শীর্ষে স্থান পেয়েছে ইংরেজি ভাষা। বিশ্বের প্রায় 1.5 বিলিয়ন মানুষ যোগাযোগ স্থাপনের জন্য ইংরেজি ভাষা ব্যবহার করে থাকেন। আর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান্ডারিন চাইনিজ, এই ভাষা ব্যবহার করে থাকেন বিশ্বের প্রায় 1.1 বিলিয়ন মানুষ। তালিকায় নাম রয়েছে হিন্দি এবং বাংলা ভাষারও, যেখানে বিশ্বের প্রায় 609.1 মিলিয়ন মানুষ হিন্দি ভাষায় কথা বলেন, আর আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলেন 272.8 মিলিয়ন মানুষ। এছাড়াও স্প্যানিশ, উর্দু, আরবি, পর্তুগিজ, ফরাসি এবং রাশিয়ান ভাষার নাম রয়েছে এই তালিকায়। এখানে অবশ্যই স্প্যানিশ ভাষা আর আমাদের বাংলা ভাষার কথা তো বলতেই হয়, বলবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ভাষা নিয়ে। আমরা জানি যে আমাদের মনের ভাব প্রকাশের জন্য আমরা ভাষা ব্যবহার করে থাকি, আর সেখানে উঠে আসে আমাদের গর্বের ভাষা বাংলা ভাষার কথা। বিশ্বের সবচাইতে জনপ্রিয় যে 10টি ভাষার তালিকা প্রকাশ পেয়েছে, আর সেখানেই প্রথম 10-এ উঠে আসে বাংলা ভাষার নাম। আমাদের গর্বের ভাষা বাংলা ভাষা, আর সেই বাংলা ভাষা ভীষণ মিষ্টি একটি ভাষা। মিষ্টত্বের কারণেই এই ভাষার জনপ্রিয়তা। বাংলা ভাষার প্রকৃত ব্যবহার অত্যন্ত শ্রুতিমধুর। এছাড়াও এই যে তালিকা, সেখানে রয়েছে স্প্যানিশ ভাষার কথা। স্প্যানিশ মূলত সুরেলা এবং রোম্যান্টিক বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। আর ফরাসি ভাষা বিশ্বব্যাপী জনপ্রিয়তা এসেছে মূলত সাহিত্য, শিল্প, সিনেমা জগতে তার অবদানের জন্য। আর আমাদের বাংলা ভাষা সাহিত্য, সঙ্গীত, কাব্য সব ক্ষেত্রেই কিন্তু বাংলা ভাষার যে অবদান সেটা অনস্বীকার্য। বাঙালি এবং বাংলা ভাষার প্রতি আমাদের এই গর্ব চিরকাল। আজকের মতো আমাদের পপকর্ন এখানেই থামাতে হবে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী কাল ঠিকই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: তেরে রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: যা যায় পড়তে খাইতে পাহাড়ি,
1: এক নম্বর, এক নম্বর।

আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে।

0: তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio Partner, Radio Bangladesh.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

অটো এই শব্দটা কিন্তু অটোমেটিকের শর্ট ফর্ম, কিন্তু অটো কথাটা শুনলেই কিন্তু চোখের সামনে চলে আসে একটা ছোট্ট কিউট যান অথবা ছোট্ট কিউট তেপায়া গাড়ি। তো রেডিও বাংলায় ডটকমে শুনছেন ইচ্ছেদা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে অটোকে নিয়ে, ফুল ফর্ম বললে অটো রিক্সাকে নিয়ে। এই অটো রিক্সা যেটা ছাড়া কিনা আমাদের অনেকেরই যাতায়াত বলতে গেলে অসম্পূর্ণ, কারণ অটো রিক্সা না চললে অবস্থা একদম টাইট হয়ে যায়। তো এই অটো রিক্সাকে ঘিরে কিন্তু অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় অবিশ্বাস্য। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে অটো রিক্সাকে নিয়ে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

অটোরিকশার মডেল নিয়ে যখন চিন্তা ভাবনা চলছে, তখন একটা গাড়ি থেকে কিন্তু সেই অটোরিকশা খুব বেশি করে ইন্সপায়ার্ড হয়েছিল। তো রেডিও বাংলানে ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অটোরিকশাকে নিয়ে। তো অটোরিকশা এমন একটি গাড়ি যেটা ছাড়া কিন্তু অনেকেরই আমাদের যাতায়াত এতটা মসৃণ হতো না, ইনফ্যাক্ট আমার তো হতোই না। তো এই অটোরিকশা কিন্তু অ্যাকচুয়ালি ইটালিয়ান একটি গাড়ি থেকে ইন্সপায়ার্ড হয়েছিল। সেই গাড়িটি যদিও তে পায়া ছিল না, অর্থাৎ তিনটি চাকার ছিল না, সেই গাড়িটি চার চাকারই ছিল, কিন্তু সেই গাড়িটি এতটা কিউট এবং এতটা সুইট ছিল যে যারা অটো রিক্সা নির্মাণ করা শুরু করেছিলেন তারা সেই গাড়িকে লক্ষ্য করেই তাদের রোল মডেল বানিয়ে নেন। তো রেডিও বাংলানে ডট কম এই অটোরিকশাকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

অটোরিকশাকে কিন্তু সব থেকে বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও বলা যেতে পারে। তার কারণ, অটোরিকশা এমন একটি ভেহিকল যেটি কিনা সব থেকে বেশি ন্যাচারাল গ্যাস ইউজ করে। অর্থাৎ অটোরিকশা পৃথিবীর সব থেকে বেশি সংখ্যক ভেহিকল যার মধ্যে ন্যাচারাল গ্যাস বা সিএনজি অ্যাকচুয়ালি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে অটোরিকশাকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এই অটোরিকশাকে ঘিরে যে কত কথা, কত কাহিনী, কত ঘটনা আছে, গুণে শেষ করা যাবে না। তো সেরকমই কিছু ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে অটো চলে এবং তার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের নামও আছে। যেমন ধরুন, সবথেকে বেশি যে নামটি ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড সেটি হলো টুকটুক, অর্থাৎ অটোর যে ইঞ্জিনের সাউন্ড টুকটুক করে তার সঙ্গে সঙ্গতি রেখে। তবে শুধুমাত্র যে অটো আমাদের যাত্রীদের এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে তাও কিন্তু নয়, অটো বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন ধরুন, বিভিন্ন শহরে কিন্তু অটোর অ্যাম্বুলেন্সও আছে। ভাবা যায়, অ্যাম্বুলেন্স পরিষেবা যেটা কিনা কন্ট্রোলড হচ্ছে এবং যেটা কিনা সব থেকে বেশি করে অ্যাভেলেবল হচ্ছে অটোর মাধ্যমে, তাহলেই ভাবুন যে কত সমাজসেবামূলক কাজ এই অটোর দ্বারাও হয়। তো রেডিও বাংলাদেশ ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে অটো নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
6: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানে.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

যদি বলি অটো নাকি শিল্প, তাহলে কিন্তু গুলিয়ে যেতে পারে। এই অটোকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিশনও হয় জানেন। তার মধ্যে অন্যতম একটি কম্পিটিশন হচ্ছে অটো পেন্ট কম্পিটিশন, অর্থাৎ অটোর ওপর পেন্টিং করা হবে এবং সেই পেন্টিং অনুযায়ী যার পেন্টিং সব থেকে ভালো হবে তিনি পুরস্কার পাবেন। আবার অটো কিন্তু একটা বড় রেসিংয়েরও ইভেন্ট, মানে মাল্টি রে রেসিং পর্যন্ত হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন শহরে অটোকে নিয়ে, এবং সেই রেস কিন্তু যথেষ্ট জনপ্রিয়। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে টানার আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল অটোকে নিয়ে, অটো রিক্সা, যাকে ছাড়া আমাদের দৈনন্দিন জীবন এক কথায় অসম্পূর্ণ। তো সেই অটোকে নিয়ে এরকম অনেক কথা, অনেক ঘটনা আছে যেগুলো কিনা জাস্ট চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়া রাতটা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়া রাতটা শুরু হয়েছে এবং অবশ্যই আজকের গান্ধুরিয়া রাতটায় ভালো ভালো কথা থাকবে, আমাদের ছোটবেলার কিছু কথা থাকবে, নস্টালজিয়া থাকবে এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গানও থাকবে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

রেডিও বাংলা নেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। আর আজকে এমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো, এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আর্ট থেকে আসি সবারই প্রিয়। অপছন্দের তালিকায় খুব কম নাম খুঁজে পাবো, তার কারণ আজকে টেডি বিয়ার নিয়ে কথা বলবো। এই যে টেডি বিয়ার, এই যে একটা আদুরে ব্যাপার, বা আমরা সবসময় তো টেডি বলি, টেডিটাকে তো খুব ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহার করি, বা ভ্যালেন্টাইন্স ডের একটা দিনও কিন্তু, মানে ভ্যালেন্টাইন্স ডে যে উইকটা তার একটা দিনও কিন্তু টেডি ডে হিসাবে আমরা চিনি। তো খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষকে আমরা টেডি গিফটও করি। তো এই টেডি বিয়ার নিয়ে অনেক গল্প আছে, তো এই সেই অনেক নানা কথাগুলো আমার মনে হয় আজকের আড্ডায় যদি ভালোভাবে ভালোবেসে বলা যায় তাহলে খুব ভালো লাগবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আচ্ছা, যদি আপনাকে প্রশ্ন করি যে টেডি এটা কি শুধুমাত্র ভালোবাসার মানুষকে দেওয়া যায়? আমি কিন্তু কোট আনকোট প্রেমিক প্রেমিকার কথা বলছি, তো এই প্রেমিক প্রেমিকাকেই কি শুধুমাত্র দেওয়া যায় টেডি, নাকি আপনার প্রিয় মানুষ দাদু ঠাকুমা বা আপনার প্রিয় বন্ধুকেও দেওয়া যায়, বা ধরুন ছোট্ট বাচ্চাকে তো অবশ্যই টেডি দেওয়া যায়, কারণ ওই কিউটনেসটা অবশ্যই ছোট বাচ্চার মধ্যে থাকে। কিন্তু ধরুন আপনি আপনার মাকে সরি বলার জন্য টেডি দিলেন, বা বাবাকে নিজের সাফল্যের কথাটা প্রথমবার বলার সময় টেডি দিলেন। আমি জানি একটু হাটকে, কিন্তু হাটকে ভাবলেই তো হাটকে কিছু করা যেতে পারে, তাই না?

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

এই দিদির সাথে কিন্তু প্রথম প্রেম ভীষণ ভাবে জড়িয়ে আছে, আর প্রথম প্রেমের সাথে জড়িয়ে আছে একটু কষ্ট, আবার অনেক ভালো লাগা, আবার অনেকটাই নস্টালজিয়া। ঠিক সেই রকমই যখন প্রথম ভালোবাসার মানুষ বা প্রথম বা স্কুলে যখন আমরা প্রেম করছি বা কলেজ লাইফে, সেই সময় কিন্তু ফার্স্ট টাইম টেডি দেওয়ার যতটা আনন্দ ছিল তার থেকে টেডি নেওয়ারও ঠিক সেরকমই আনন্দ ছিল। সেই ফিলিংসটা মনে পড়ছে নাকি? যদি মনে পড়ে আর মনে হয় যে একটু শেয়ার করা যেতে পারে আমার সঙ্গে, তাহলে প্লিজ আমার সাথে জয়েন করতে হবে এবং শুনতে হবে রেডিও বাঙালি .com মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

প্রথমবার টেডি দেওয়ার মুহূর্তটা যদি মনে থাকে অবশ্যই আপনি তো শেয়ার করবেন, কিন্তু আমার একটা ছোট্ট সিক্রেট কথা আপনার সাথে শেয়ার করি। প্রথমবার টেডি দেওয়ার গল্প আমার মনে আছে, ফার্স্ট টাইম আমরা সব বন্ধুরা মিলে টাকা জমিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে একজন আরেকজনকে কে কী গিফট করবে সেটার জন্য সব বন্ধুরা মিলে গেছিলাম, এবং সেই সময় একটা টেডি বাজারে ভীষণভাবে চলছে, যার একটা মানে বুকের মাঝখানটা একদম টেডিটার সেন্টারে একটা বাটন আছে, সেটা প্রেস করলে ওই একটা গান বাজলো বা কোনো একটা কথা আপনি রেকর্ড করে বা ওই রকমই একটা টোনের ডলের মানে পুতুলের গলার আওয়াজের মতো করে কিছু কথা ওখানে শোনা যেত। এটা ভীষণ ইন্টারেস্টিং, কিন্তু দিনের পর দিন যত গেছে আপগ্রেড হয়েছে, সব কিছু নতুনত্ব এসেছে, টেকনোলজি আরও উন্নত হয়েছে, কোথাও গিয়ে ওই যে ছোটোবেলার টেডির সাথে একটা লাভ লেটার বা নিজের কিছু লেখা নোট সেগুলো পাঠানো ভুল হয়ে গেছে, মানে ভুলে গেছে মানুষ। তো যদি আপনি আবারও আপনার পুরনো ভালোবাসাকে জাগিয়ে তুলতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভালোবাসার মানুষকে একটা টেডি দিতে হবে এবং তার সাথে সাথে একটা নোট দেওয়াটাও জরুরি। যাই হোক, ভীষণ নস্টালজিক কথাবার্তা হচ্ছে এবং নস্টালজিক হয়ে পড়ছি, তো এই নস্টালজিয়া তো থাকবেই আড্ডায়, কিন্তু তার সাথে সাথে আপনাকেও থাকতে হবে আর ভালোবাসতে হবে, শুনতে হবে কান্দরিয়ার আড্ডা।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন। সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। আরে ভাবি, আমাদের আড্ডা জমে ওঠে প্রতিদিন সোম থেকে শুক্র। তো এইভাবেই কিন্তু আমরা বন্ধুরা একে অপরের সঙ্গে জুড়ে আছি। প্রায় 250,000 বন্ধুরা একসঙ্গে আমরা সময় কাটাচ্ছি রেডিও বাংলা নেট ডট কমকে সঙ্গে করে। তো আজও সেরকম আরেকটা দিন, আরেকটা এক ঘন্টার আড্ডা জারি আছে আপনাদের সঙ্গে। এবং আজকের আড্ডাটা আর একটু স্পেশাল, কারণ মা বোনেদের জন্য আজকের এই আড্ডাটা ভীষণ স্পেশাল। এই কারণে আড্ডা বেনারসি শাড়ি দিয়ে। হ্যাঁ, বিয়ের ঠিক মুহূর্তেই বেনারসি শাড়ির কথা আমাদের মনে পড়েছে, আর সেই লাল টুকটুকে বা বেগুনি বা ভায়োলেট যে কোনো কারণে বলুন না কেন, বেনারসি শাড়ি সম্পর্কে আমাদের প্রত্যেকের একটা ভালো লাগা লুকিয়ে থাকে। এবং সেই ভালো লাগাটা আরও বেশি করে কাজ করে আমাদের মা কাকিমা দিদি বোন এদেরকে কেন্দ্র করে। আর সেই বেনারসি বিয়ের পর আবার কবে পরা হবে সেটা নিয়ে কিন্তু একটা বেশ একটা কীরকম ব্যাপার থাকে, এবং কবে পরা হবে সেটাকে মাথায় রাখাটা খুব কঠিন। বিয়ের সময় তো খুব খটা করে কিনে ফেলা হলো এবং পরাও হলো, এবং আলটিমেটলি বিয়ের শেষে সেই বেনারসিটা যত্ন করে আলমারির মধ্যে, কিন্তু তারপর সেটার আর কি পরবর্তীতে যে যত্নের প্রয়োজন হয় সেটা কি করা হয়? আমার মনে হয় কোনো বাড়িতেই সেটা হয় না, কারণ এইভাবেই কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস চুপচাপ শান্ত মনে সে বসে থাকে। আজকের এই এক ঘন্টার আড্ডায় বলবো সেই বেনারসিকে কী করে যত্নে রাখা যায়। তাই আপনার স্বাদের বেনারসিকে ভালো রাখতে দরকার বাড়তি যত্নের, আর সেই বাড়তি যত্নটা পাবেন তখনই যখন আপনি সেটাকে গুরুত্ব দেবেন। অবশ্যই দেবেন এবং দেনও, কিন্তু সব সময় হয়ে ওঠে না। আজকে চটজলদি সেভাবেই বলে দেবো। তাই এখন আমরা শুনবো কয়েকটা গান, তারপর ফিরে এসে সঙ্গে থাকুন। আর এই শো শেষের পর আপনার নিজের আলমারি থেকে নিজের বেনারসিটা বার করে সেইভাবেই যত্নে নিশ্চয়ই রাখবেন। ফিরে আসছি কয়েকটি গানের পর, জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরালাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা বেনারসি শাড়ির যত্ন নিয়ে। তো বেনারসি কথা মনে পড়লেই বেনারসের কথা ভীষণ মনে পড়ে যায়। এমন কোনো মানুষ নেই যিনি বেনারস ঘুরতে গেছেন বা বারাণসী ঘুরতে গেছেন সেখান থেকে একটা অন্তত বেনারসি শাড়ি কিনে আনেননি, সবাই আছেন। এবং বেনারসি যে ব্যাপারটা সেটা কিন্তু বেনারসের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং এটা একটা অন্যরকম ভালো লাগার জায়গা। বেনারসি পান আর হচ্ছে বেনারসি শাড়ি। প্রথমে যেটা বলা সেটা হচ্ছে বেনারসি শাড়ি অন্য শাড়ির সঙ্গে একসঙ্গে না রেখে আলাদা রাখতে হবে, এমনকি দুটো বেনারসির পরপর রাখবেন না, এতে কিন্তু বেনারসি সিল্কের উপর খসা লাগে, ফলে শাড়ির সিল্ক খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে বেনারসি শাড়ি কাচার দরকার হলে বাড়িতে না কেচে লন্ড্রিতে পাঠিয়ে দেবেন, এবং বাড়িতে ব্যবহৃত ডিটারজেন্ট শাড়ি কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতি করে, এটা মাথায় রাখবে। তো আমাদের আড্ডা জারি থাকবে আর অনেক কিছু বলবো এই বেনারসি শাড়ি সম্পর্কে, তাই এখন অপেক্ষা করছে কয়েকটা গান শুনুন, খুব তাড়াতাড়ি ফিরে আসি।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.
7: Shuchen, radiobanglanet.com. Bishir Bangalir Obinabo Hyperlink.

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সুবিকার, সঙ্গে আছেন আপনারা। কথা চলছে বেনারসি শাড়ি নিয়ে। দোকানে গেলে দেখবেন শাড়ি শাড়ি বেনারসি শাড়ি পরপর রাখা আছে, প্রত্যেকটাই কিন্তু সুতির কাপড়ে মোড়া। কি ব্যাপার, বেনারসি শাড়ির এটাই কি সঠিক উপায়? বাড়িতে সাদা সুতির কাপড় নিশ্চয়ই আছে, সেই কাপড় কেটে প্রথমে মুড়ে রাখুন বেনারসিকে। কাপড়ে মুড়ে রাখার সময় শাড়িগুলোকে সঠিকভাবে ভাঁজ করুন, এবং ভাঁজ যদি ঠিক না হয় তাহলে কিন্তু বেনারসিটা জরি কাজটা নষ্ট হয়ে যাবে। তাই প্রথম যে ব্যাপারটা, যে কোশ্চেন মার্ক করলাম যে বেনারসি রাখার সঠিক উপায় কি, এভাবেই সাদা সুতির কাপড়ে মোড়া? হ্যাঁ, একদমই তাই। এবং আরেকটা ব্যাপার, ভাঁজ ঠিক না হলে কিন্তু বেনারসিতে জরির কাজটা সত্যি সত্যিই নষ্ট হয়ে যায়, সেটাও মাথায় রাখতে হবে। তাই তিনটে ব্যাপার কিন্তু ইতিমধ্যেই বলা হয়ে গেল, এক এটা, দুই হচ্ছে বেনারসি শাড়ি কাচার দরকার হলে কীভাবে, বাড়িতে নয় একদম লন্ড্রিতে, আর হচ্ছে বেনারসি শাড়ি অন্য শাড়ির সঙ্গে একদম রাখা চলবে না, মারামারি লাগিয়ে দেবে। তাই মাথায় রাখবেন কীভাবে বেনারসি শাড়িকে এইভাবে যত্ন করলে কিন্তু ঠিকঠাক থাকবে বছরের পর বছর, মাসের পর মাস। সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ছায়ায় মেলে দিতে হবে, খেয়াল রাখতে হবে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে শাড়িতে সরাসরি যেন রোদটা না লাগে। বেশি রোদে বেনারসি সিল্কের কিন্তু ক্ষতি হয় এবং এর ফলে শাড়ির রং হালকা হয়ে যেতে পারে। শুধুমাত্র বেনারসি শাড়ি কেন, যে কোনো জামা কাপড় যদি আপনি প্রচণ্ড রৌদ্রের মধ্যে দীর্ঘদিন ধরে রাখতে শুরু করেন, দেখবেন আস্তে আস্তে তার অরিজিনাল রংটা কিন্তু ফেড হতে থাকে। আর এতে কিন্তু বোঝাই যাচ্ছে প্রতিদিন একটু একটু করে কিন্তু কাপড়টার ক্ষতি হতে থাকছে। তাই বেনারসিকে রাখতে গেলে ঠিকঠাক এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতেই হবে। আমি ফিরব, কোথাও যাবেন না।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Banglanet.
5: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

দেখতে দেখতে আমরা কিন্তু সময়ের একদম শেষ দিকে পৌঁছে গেলাম। আমরা শুনলাম কয়েকটা অসাধারণ গান, আমরা আড্ডা দিচ্ছি, বেনারসি শাড়িকে ঠিকঠাক রাখা কীভাবে চাই এবং কীভাবে যত্নে, পরম যত্নে বেনারসি শাড়ি মাসের পর মাস, বছরের পর বছর যত্নে থাকে, ভালো থাকে। তো অনেকে আলমারির হ্যাঙ্গারে শাড়ি টাঙিয়ে রাখে। আপনার স্বাদের শাড়ির প্রতি এই ধরনের অবিচার কিন্তু কখনো করবেন না, কারণ এতে কিন্তু শাড়িতে হ্যাঙ্গারের যে দাগ একটা থাকে সেটা কিন্তু পড়ে যেতে পারে। এবং তাছাড়াও আরেকটা ব্যাপার, ফেব্রিকে টান পড়ে, মানে বলি যেটা সেটা হচ্ছে শাড়ির ডিজাইন কিন্তু নষ্ট হয়ে যায়। ইস্ত্রি করার দরকার হলে সুতির কাপড় শাড়ির উপর রেখে তবেই কিন্তু ইস্ত্রি করুন। শুধুমাত্র টুক করে শাড়িটাকে রেখে দিলাম আর তারপর ওই আয়রন দিয়ে একটুখানি ঘষে ব্যাপারটাকে তৈরি করে নিলাম, তা কিন্তু নয়। যত্ন মানে প্রপার যত্ন করতে হবে, সেটাই সঠিক, সেটাই বেনারসি শাড়ির ভালো রাখার সঠিক পদ্ধতি। তো আপনার স্বপ্নের দিনগুলির সঙ্গে আষ্টে পৃষ্ঠে কিন্তু জড়িয়ে থাকি বেনারসি শাড়ি, একটু যত্ন আর তিন মাধ্যমে কিন্তু সুন্দর হয়ে থাকবে আজীবন। আসলে সেই বিয়েতে প্রথম কেনা হয়েছিল, পরা হয়েছিল, তারপর আর সেইভাবে যত্ন আত্তি করা হয় না। আজ এই শো এর পর অবশ্যই তাকে বার করুন পরম যত্নে, এবং যেগুলো যেগুলো বললাম সেগুলো খুব ঠান্ডা মাথায় ভেবে আবার ব্যবহার করুন। দেখবেন বেনারসি শাড়ির সঙ্গে আপনার মনটাও কিরকম পাল্টে গেছে, মনে হবে যেন এই তো দুদিন আগে বিয়েটা হলো, অথচ বিয়ে হয়েছে আপনার 30 বছর হয়ে গেছে। তো যাই হোক, এভাবেই ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, নিজের প্রিয় জিনিসগুলোকে পরম যত্নে রাখতে হবে বছরের পর বছর। আর এভাবেই শাড়ির মুখে যেন হাসি ফুটে, আর সেই হাসির ঝিলিক আপনার মনের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ুক। ভালো থাকুক বেনারসি শাড়ি, ভালো থাকুক স্মৃতির মুহূর্তগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন।

0: আসে না।
1: কিছু মানুষ সত্যি আমাদের জীবন থেকে হারিয়ে যায়, আর থেকে যায় তাদের দেওয়া প্রিয় নামগুলো, যেগুলোকে আমরা ডাকনাম বলে থাকি। আমার ছোটবেলার সব থেকে প্রিয় বন্ধু যে, সে হারিয়ে গেছে। এক বিশেষ মাধ্যমে কথা হওয়ার সঙ্গে সঙ্গে একটা সময় কথাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তার দেওয়া প্রিয় নামটা রয়ে গেছে। আপনারাও নিশ্চয়ই এরকম প্রচুর বন্ধুবান্ধব আছে যারা হয়তো আপনার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু তাদের দেওয়া নামগুলো রয়ে গেছে। আমাকে কিন্তু জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.
6: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। কথা হচ্ছিল ডাক নাম নিয়ে, আর প্রসঙ্গ যখন বন্ধুদের দেওয়া ডাক নাম, সেটা তো মজার হতেই হবে। স্কুল জীবনে আমার মনে আছে আমার নিজের নামে আমাকে খুব কম ডাকা হতো। আমার বেশ কিছু মজার নাম আছে, সেগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করব। আমার বন্ধুরা, মানে আমার সবথেকে প্রিয় যে নামটা ছিল সেটা ছিল গুবলু। গুনু, আলু, এই তিনটে নাম আমাকে স্কুল জীবনে আমার বিশেষ তিনজন বন্ধু দিয়েছিল। তারা হয়তো আজকে আমার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু এই নামগুলো মনে পড়লেই সেই সময়টার কথা মনে পড়ে যায়। আপনিও নিশ্চয়ই শুনে মুচকি মুচকি হাসছেন, কারণ আপনারও স্কুল জীবন হোক বা বাড়িতে প্রচুর মজার মজার নাম আছে নিশ্চয়ই, আমাকে জানিয়ে দিন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার মনে করিয়ে দিই, +447503965712। ছটপট আমাকে জানিয়ে দিন। আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। হ্যাঁ, যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা হলো ডাক নাম। আরেকটা বিশেষ ব্যাপার ভেবে দেখেছেন, এই যে বাংলা শব্দের একটা আলাদা মাধুর্য আছে। যেমন একটি শব্দ যদি আগে পরে বসিয়ে দিই তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। মানে যেই মানুষটাকে আপনি ভালোবেসে ডাক নাম দিয়েছেন তার যদি নাম ডাক হয়, মানে একটা শব্দ যদি আমি এদিক ওদিক করে দিই তাহলে আপনি সব থেকে বেশি সেই মানুষটার জন্য খুশি হবেন। ডাক নাম থেকে সেই মানুষটার যখন নাম ডাক হবে আপনার আনন্দটা তার থেকেও দ্বিগুণ হবে। কারণ ডাক নাম আমরা সবাইকে দিই না, খুব প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, খুব আদরের মানুষদের আমরা সেই নামটা দিয়ে থাকি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। ফিরছি গানের বিরতির পর।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়। কথা হোক তোমারও,
1: কথা হোক আমার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ডাকনাম নিয়ে কথা হলেই অনেক কিছু মনে পড়ে যায়। ছেলেবেলার এক বিশেষ কথা মনে পড়ে যায়। আমি যখন দেখতাম ছোটবেলায় আমাকে প্রত্যেকে ভিন্ন ভিন্ন নামে ডাকতো, আমারও খুব ইচ্ছা হতো নিজেকে ভালোবেসে একটা নাম উপহার দিই। আমি ছোটবেলায় নিজেকে ভালোবেসে অ্যানি নামটা উপহার দিয়েছিলাম এবং সময়ের সাথে সাথে বন্ধুরা সেই নামে ডাকতে শুরু করে। আমার ইচ্ছে ছিল যখন আমি রেডিওর এপারে বসে আপনার সঙ্গে কথা বলবো, আপনি আমাকে এই নামে চিনবেন, অ্যানি। আজকে যখন আমি আপনার সঙ্গে কথা বলি, আজকে আমার পরিচয় কিন্তু অ্যানি আপনার কাছে। তাই নিজেকে ভালোবেসে একটা নাম দিয়েই ফেলুন। এখনও যদি নিজেকে ভালোবেসে নাম না দিয়ে থাকেন, এবার থেকে দিয়ে দিন। আর আমাকে জানান আপনি নিজেকে ভালোবেসে কী নাম দিয়েছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে। যদি না মনে থাকে তাহলে আমি আপনার জন্য আবার বলছি, +44 750 396 5712। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পরে। আমি রয়েছি আপনার সঙ্গে অ্যানি রং বেরং নিয়ে। ডাক নামগুলোই ভালোবাসার শিলমোহর। আমার খুব কাছের একজন মানুষ আছে যাকে আমি ভালোবাসার সূর্যমুখী বলে ডাকি। ওর ছোট থেকেই সূর্যমুখী ফুল খুব পছন্দের, আর ও নিজেও ঠিক সূর্যমুখীর মতোই জলজল করে। সেই মানুষটা আমাকে মেঘ বালিকা বলে ডাকে। আপনারও নিশ্চয়ই আপনার বন্ধুদের সঙ্গে এরকম বিশেষ কিছু নাম রয়েছে, আপনি সেগুলো হয়তো জানাতে চাইছেন, আমাকে কিন্তু জানাতে পারেন আমাদের অফিশিয়াল পেজ রেডিও বাংলা নেট। সেখানে যদি আপনার ফলো না করা থাকে তাহলে অবশ্যই এখন গিয়ে একটা ফলো করে দিন, আর আমাকে ঝটপট মেসেজ করে দিন আপনার মনের যাবতীয় কথা। তাহলে আজ আসি, কালকে আমি জানাবো আপনার কোনো ডাক নাম বা আপনার মনের কোনো কথা। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

প্রচণ্ড দাবদাহে যখন মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে, তখন অপেক্ষা করে এক পশলা বৃষ্টির। সত্যি এক পশলা বৃষ্টি নিমেষে প্রকৃতিকে শীতল করে দিতে পারে, আবার এক পশলা বৃষ্টি আপনার মনকে ভিজিয়ে দিতে পারে, আবার এক পশলা বৃষ্টি কখনো কখনো সেই কবির ভাষায় বলতে ইচ্ছে করে, হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে, একদম মন আনন্দে নেচে ওঠে। এই যে আমরা আজকে বৃষ্টির কথা বলছি, কারণ প্রতিটি শহরেই কম বেশি বৃষ্টি হয়, কিন্তু এমন একটা শহর যেখানে রোজ দুটো বাজলেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়, সেই শহর, সেই বৃষ্টি শহরের গল্পই শোনাবো আজ আমি অনামিকা আপনাকে আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে অবশ্যই আমরা আজ কথা বলবো সেই বৃষ্টি শহরের, আর তার সঙ্গে একটু বৃষ্টির কবিতা সব কিছুই থাকবে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মু যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

উত্তর ব্রাজিলের অন্যতম শহর এবং ব্যস্ততম বন্দর বেলেম। বেলেম একটি পর্তুগিজ শব্দ যার অর্থ হল বেথলেহেম। এই বেলেম শহরটি বলা যায় অ্যামাজন নদীর প্রবেশদ্বার। বেলেম প্যারাম নদী, অন্যান্য নদী এবং খাল দ্বারা এটা অতিক্রম করার পরে ছোট যে দ্বীপ সেখানেই অবস্থিত। বেলেম 16 শতাব্দীতে পর্তুগিজদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। এখানে লক্ষাধিক মানুষ এখন বাস করে। একটি বড় শহর ব্রাজিলের, উত্তর ব্রাজিলের এই শহরটি বলা যায় অন্যতম বাণিজ্য কেন্দ্র, যেখান থেকে বহু জিনিস রপ্তানি করা হয় এখানকার বন্দরের মাধ্যমে। আর এই যে শহরটি, এই শহরটি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রেন ফরেস্টের সীমানায় অবস্থিত, আর সেই কারণেই এখানে প্রতিদিনই বৃষ্টি হয়। আর সেই বৃষ্টি শহরের গল্পই আজ শেয়ার করছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলা .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বৃষ্টি শহরের কথা বলছি, কারণ সব শহরেই তো কম বেশি বৃষ্টি হয়। বৃষ্টি সত্যি আমাদের প্রকৃতির জন্য ভীষণভাবে প্রয়োজন, কিন্তু এমন শহর যেখানে প্রতিদিনই বৃষ্টি হয়। একটা সময় ছিল যখন প্রতিদিনই 2 বাজলেই এই বেলেম শহরে বৃষ্টি শুরু হয়ে যেত। এখন অবশ্য অনেক পরিবর্তন হয়েছে, জলবায়ুর পরিবর্তন হয়েছে, তবে এই বৃষ্টি শহরের গল্প নিয়ে আজকে থাকব আমাদের আজকের পপকর্নে। তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আমি কি বউ যে কথা কইব? যা পালা। গৃহস্থের খোকা হোক, ন্যাকা দূর হোক, কি জ্বালা!

কেন, এই বই কেন? আমলো, সত্যি তোর চোখ গেছে, তুই কানা, বুঝলি, তুই কানা, যা যা বে হয়।

আমার বউ কথা কও, গা জ্বলে যায়। কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা, তাই বলি আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা, যা যা যা যা যা যা যা বিহায়া।

আমার তোমায় বৃষ্টি শহর, মিটিং হচ্ছে ত্রিপাক্ষিকে, রাস্তায় ভিজে টুপটুপে আমি নন্দলালের জল রং নে, ভাবছি শাড়ি তুলব কিনা হাঁটুর ওপর, এমন সময় মধ্য বয়স ও কর্পোরেট পুরুষ তুমি, বৃষ্টি ধোয়া উইন্ডস্ক্রিনে আমার দিকে তাকিয়েছিল। শহর তখন জল ছপ ছপ, উপচে পড়া নর্দমারা, অমন করে তাকাতে হয় পা পিছলে পড়ে যেতাম। তোমাদের এই ছল চাতুরি কটাক্ষপাত বুঝতে পারি, বুঝি এবং লিখতে পারি তার বিরুদ্ধে আগুন ছড়া, তবুও হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে দিল প্যারাডাইস। চাপের কাছে নতি স্বীকার করতে পারি, কিন্তু কেন তাকিয়েছিলে অমন করে ও কর্পোরেট। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বৃষ্টি শহর নিয়ে, যেখানে অবশ্যই শেয়ার করলাম আপনার সঙ্গে মল্লিকা সেনগুপ্তের লেখা বৃষ্টি শহর কবিতার কিছু অংশ। এই বৃষ্টি শহর উত্তর ব্রাজিলের বেলেম, আর সেই শহরেই প্রতিদিনই বৃষ্টি হয়, আর সেই বৃষ্টি শহরের গল্প জারি থাকবে, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services Enterprises, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

পাঁচির হাতে ছিল একটা ছোট্ট মতন কাঁচি, ওরে পাঁচির হাতে ছিল একটা ছোট্ট মতন কাঁচি, সে বললে তার চেয়ে বরং

0: আছি।
1: বেলেম উত্তর ব্রাজিলের অন্যতম শহর এবং ব্যস্ততম বন্দর, যেখানে প্রতিদিনই রাতে ঝমঝমিয়ে বৃষ্টি হয়। আর সেই বৃষ্টি শহরের গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট.কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমরা বেলেম শহরটি নিয়ে কথা বলছি, যেই শহরে প্রতিদিনই বৃষ্টি হয়, হয়তো এই বৃষ্টির জন্য এখানে নানা রকমের সমস্যারও সৃষ্টি হয়, তার সঙ্গে সঙ্গে এখন জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক রকম পরিবর্তনও কিন্তু হয়েছে। আর এই যে বেলেম শহর, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সেখানকার সংস্কৃতি, ইতিহাস, সব কিছুই এতই সুন্দর যে সেই মনোমুগ্ধকর শহরটি পর্যটকদের কাছে ভীষণভাবে আকর্ষণীয়। আর সেই আকর্ষণেই কিন্তু পর্যটকরা ছুটে যান। এই শহরের যে নতুন অংশ, সেখানে রয়েছে সমস্ত আধুনিক আকাশচুম্বী অট্টালিকা, সেখানে রয়েছে গির্জা, ঐতিহ্যবাহী নীল টাইলসের আকর্ষণ, সব মিলিয়ে পর্যটকদের কাছে কিন্তু ভীষণ আকর্ষণের একটি শহর এই বৃষ্টি শহরের গল্প। আর আমাদের আজকের পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন একটি শহরের যেখানে প্রতিদিন দুটোয় বৃষ্টি শুরু হয়ে যেত ঝমঝমিয়ে। এখন হয়তো জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু প্রায় প্রতিদিন রাতেই কিন্তু এখানে বৃষ্টি হয়। আর সেই বৃষ্টির শহর যেটা উত্তর ব্রাজিলের অন্যতম শহর এবং ব্যস্ততম বন্দর বেলেম। আর সেই বেলেম শহরের গল্প নিয়ে আজ আমরা ছিলাম আমাদের পপকর্নে। আর এইভাবেই কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষে পৌঁছে গেছি, যেখানে অনামিকাকে আজকের মতো বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী কাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com. What if for just 2 days, you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. Rivasat 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
3: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
4: পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? এক পলকের

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়জন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India, live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan. Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
3: Radio partner, radiobanglanet.com.
4: Shunchen, radiobanglanet.com. Bishir Bangalir Annutamo Thikana.

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETOS services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

অটো এই শব্দটা কিন্তু অটোমেটিকের শর্ট ফর্ম, কিন্তু অটো কথাটা শুনলেই কিন্তু চোখের সামনে চলে আসে একটা ছোট্ট কিউট যান অথবা ছোট্ট কিউট তেপায়া গাড়ি। তো রেডিও বাংলা নিয়ে ডট কমে শুনছেন ইচ্ছেদা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে অটোকে নিয়ে, ফুল ফর্ম বললে অটো রিক্সাকে নিয়ে। এই অটো রিক্সা যেটা ছাড়া কিনা আমাদের অনেকেরই যাতায়াত বলতে গেলে অসম্পূর্ণ, কারণ অটো রিক্সা না চললে অবস্থা একদম টাইট হয়ে যায়। তো এই অটো রিক্সাকে ঘিরে কিন্তু অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় অবিশ্বাস্য। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে অটো রিক্সাকে নিয়ে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

অটোরিকশার মডেল নিয়ে যখন চিন্তা ভাবনা চলছে, তখন একটা গাড়ি থেকে কিন্তু সেই অটোরিকশা খুব বেশি করে ইন্সপায়ার্ড হয়েছিল। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অটোরিকশাকে নিয়ে। তো অটোরিকশা এমন একটি গাড়ি যেটা ছাড়া কিন্তু অনেকেরই আমাদের যাতায়াত এতটা মসৃণ হতো না, ইনফ্যাক্ট আমার তো হতোই না। তো এই অটোরিকশা কিন্তু অ্যাকচুয়ালি ইটালিয়ান একটি গাড়ি থেকে ইন্সপায়ার্ড হয়েছিল। সেই গাড়িটি যদিও তে পায়া ছিল না, অর্থাৎ তিনটি চাকার ছিল না, সেই গাড়িটি চার চাকারই ছিল, কিন্তু সেই গাড়িটি এতটা কিউট এবং এতটা সুইট ছিল যে যারা অটো রিক্সা নির্মাণ করা শুরু করেছিলেন তারা সেই গাড়িকে লক্ষ্য করেই তাদের রোল মডেল বানিয়ে নেন। তো রেডিও বাংলানেট ডট কমে এই অটোরিকশাকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

সব থেকে বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও বলা যেতে পারে। তার কারণ, অটোরিকশা এমন একটি ভেহিকল যেটি কিনা সব থেকে বেশি ন্যাচারাল গ্যাস ইউজ করে। অর্থাৎ অটোরিকশা পৃথিবীর সব থেকে বেশি সংখ্যক ভেহিকল যার মধ্যে ন্যাচারাল গ্যাস বা সিএনজি অ্যাকচুয়ালি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে অটোরিকশাকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এই অটোরিকশাকে ঘিরে যে কত কথা, কত কাহিনী, কত ঘটনা আছে, গুণে শেষ করা যাবে না। তো সেরকমই কিছু ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে অটো চলে এবং তার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের নামও আছে। যেমন ধরুন, সব থেকে বেশি যে নামটি ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড সেটি হলো টুকটুক, অর্থাৎ অটোর যে ইঞ্জিনের সাউন্ড টুকটুক করে তার সঙ্গে সঙ্গতি রেখে। তবে শুধুমাত্র যে অটো আমাদের যাত্রীদের এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে তাও কিন্তু নয়, অটো বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন ধরুন, বিভিন্ন শহরে কিন্তু অটোর অ্যাম্বুলেন্সও আছে, ভাবা যায়, অ্যাম্বুলেন্স পরিষেবা যেটা কি না কন্ট্রোলড হচ্ছে এবং যেটা কি না সব থেকে বেশি করে অ্যাভেলেবল হচ্ছে অটোর মাধ্যমে। তাহলেই ভাবুন যে কত সমাজসেবামূলক কাজ এই অটোর দ্বারাও হয়। তো রেডিও বাংলায় .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে অটো নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
6: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

যদি বলি অটো নাকি শিল্প, তাহলে কিন্তু গুলিয়ে যেতে পারে। এই অটোকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিশনও হয় জানেন। তার মধ্যে অন্যতম একটি কম্পিটিশন হচ্ছে অটো পেন্ট কম্পিটিশন, অর্থাৎ অটোর ওপর পেন্টিং করা হবে এবং সেই পেন্টিং অনুযায়ী যার পেন্টিং সবথেকে ভালো হবে তিনি পুরস্কার পাবেন। আবার অটো কিন্তু একটা বড় রেসিংয়েরও ইভেন্ট, মানে মাল্টি রে রেসিং পর্যন্ত হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন শহরে অটোকে নিয়ে, এবং সেই রেস কিন্তু যথেষ্ট জনপ্রিয়। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল অটোকে নিয়ে, অটো রিক্সা, যাকে ছাড়া আমাদের দৈনন্দিন জীবন এক কথায় অসম্পূর্ণ। তো সেই অটোকে নিয়ে এরকম অনেক কথা, অনেক ঘটনা আছে যেগুলো কিনা জাস্ট চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangladesh.com-এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান দুরিয়ার আড্ডা শুরু হয়েছে এবং অবশ্যই আজকের গান দুরিয়ার আড্ডায় ভালো ভালো কথা থাকবে, আমাদের ছোটবেলার কিছু কথা থাকবে, নস্টালজিয়া থাকবে এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গানও থাকবে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা নেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। আর আজকে এমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো, এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আর থেকে আসি সবারই প্রিয়, অপছন্দের তালিকায় খুব কম নাম খুঁজে পাবো। তার কারণ আজকে টেডি বিয়ার নিয়ে কথা বলবো। এই যে টেডি বিয়ার, এই যে একটা আদুরে ব্যাপার, বা আমরা সবসময় তো টেডি বলি, টেডিটাকে তো খুব ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহার করি, বা ভ্যালেন্টাইন্স ডের একটা দিনও কিন্তু, মানে ভ্যালেন্টাইন্স ডে যে উইকটা তার একটা দিনও কিন্তু টেডি ডে হিসাবে আমরা চিনি। তো খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষকে আমরা টেডি গিফটও করি। তো এই টেডি বিয়ার নিয়েও টেডি ডে হিসাবে আমরা চিনি। তো খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষকে আমরা টেডি গিফটও করি। তো এই টেডি

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আচ্ছা, যদি আপনাকে প্রশ্ন করি যে টেডি এটা কি শুধুমাত্র ভালোবাসার মানুষকে দেওয়া যায়? আমি কিন্তু কোট আনকোট প্রেমিক প্রেমিকার কথা বলছি। তো এই প্রেমিক প্রেমিকাকেই কি শুধুমাত্র দেওয়া যায় টেডি, নাকি আপনার প্রিয় মানুষ দাদু ঠাকুমা বা আপনার প্রিয় বন্ধুকেও দেওয়া যায়, বা ধরুন ছোট্ট বাচ্চাকে তো অবশ্যই টেডি দেওয়া যায়, কারণ ওই কিউটনেসটা অবশ্যই ছোট বাচ্চার মধ্যে থাকে। কিন্তু ধরুন আপনি আপনার মাকে সরি বলার জন্য টেডি দিলেন, বা বাবাকে নিজের সাফল্যের কথাটা প্রথমবার বলার সময় টেডি দিলেন। আমি জানি একটু হাটকে, কিন্তু হাটকে ভাবলেই তো হাটকে কিছু করা যেতে পারে, তাই না?

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

টেডির সাথে কিন্তু প্রথম প্রেম ভীষণ ভাবে জড়িয়ে আছে, আর প্রথম প্রেমের সাথে জড়িয়ে আছে একটু কষ্ট, আবার অনেক ভালো লাগা, আবার অনেকটাই নস্টালজিয়া। ঠিক সেই রকমই যখন প্রথম ভালোবাসার মানুষ বা প্রথম বা স্কুলে যখন আমরা প্রেম করছি বা কলেজ লাইফে, সেই সময় কিন্তু ফার্স্ট টাইম টেডি দেওয়ার যতটা আনন্দ ছিল তার থেকে টেডি নেওয়ারও ঠিক সেরকমই আনন্দ ছিল। সেই ফিলিংসটা মনে পড়ছে নাকি? যদি মনে পড়ে আর মনে হয় যে একটু শেয়ার করা যেতে পারে আমার সঙ্গে, তাহলে প্লিজ আমার সাথে জয়েন করতে হবে এবং শুনতে হবে রেডিও বাঙালি .com মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

প্রথমবার টেডি দেওয়ার মুহূর্তটা যদি মনে থাকে অবশ্যই আপনি তো শেয়ার করবেন, কিন্তু আমার একটা ছোট্ট সিক্রেট কথা আপনার সাথে শেয়ার করি। প্রথমবার টেডি দেওয়ার গল্প আমার মনে আছে, ফার্স্ট টাইম আমরা সব বন্ধুরা মিলে টাকা জমিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে একজন আরেকজনকে কে কী গিফট করবে সেটার জন্য সব বন্ধুরা মিলে গেছিলাম, এবং সেই সময় একটা টেডি বাজারে ভীষণভাবে চলছে, যার একটা মানে বুকের মাঝখানটা একদম টেডিটার সেন্টারে একটা বাটন আছে, সেটা প্রেস করলে ওই একটা গান বাজলো বা কোনো একটা কথা আপনি রেকর্ড করে বা ওই রকমই একটা টোনে ডলের মানে পুতুলের গলার আওয়াজের মতো করে কিছু কথা ওখানে শোনা যেত। এটা ভীষণ ইন্টারেস্টিং। কিন্তু দিনের পর দিন যত গেছে আপগ্রেড হয়েছে, সব কিছু নতুনত্ব এসেছে, টেকনোলজি আরও উন্নত হয়েছে, কোথাও গিয়ে ওই যে ছোটোবেলার টেডির সাথে একটা লাভ লেটার বা নিজের কিছু লেখা নোট সেগুলো পাঠানো ভুল হয়ে গেছে, মানে ভুলে গেছে মানুষ। তো যদি আপনি আবারও আপনার পুরনো ভালোবাসাকে জাগিয়ে তুলতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভালোবাসার মানুষকে একটা টেডি দিতে হবে এবং তার সাথে সাথে একটা নোট দেওয়াটাও জরুরি। যাই হোক, ভীষণ নস্টালজিক কথাবার্তা হচ্ছে এবং নস্টালজিক হয়ে পড়ছি, তো এই নস্টালজিয়া তো থাকবেই আড্ডায়, কিন্তু তার সাথে সাথে আপনাকেও থাকতে হবে আর ভালোবাসতে হবে, শুনতে হবে কান্দরিয়ার আড্ডা।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন। সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। আরে ভাবি, আমাদের আড্ডা জমে ওঠে প্রতিদিন সোম থেকে শুক্র। তো এইভাবেই কিন্তু আমরা বন্ধুরা একে অপরের সঙ্গে জুড়ে আছি। প্রায় 250,000 বন্ধুরা একসঙ্গে আমরা সময় কাটাচ্ছি রেডিও বাংলা নেট ডট কমকে সঙ্গে করে। তো আজও সেরকম আরেকটা দিন, আরেকটা এক ঘন্টার আড্ডা জারি আছে আপনাদের সঙ্গে। এবং আজকের আড্ডাটা আর একটু স্পেশাল, কারণ মা বোনেদের জন্য আজকের এই আড্ডাটা ভীষণ স্পেশাল। এই কারণে আড্ডা বেনারসি শাড়ি দিয়ে। হ্যাঁ, বিয়ের ঠিক মুহূর্তেই বেনারসি শাড়ির কথা আমাদের মনে পড়েছে, আর সেই লাল টুকটুকে বা বেগুনি বা ভায়োলেট, যে কোনো কারণে বলুন না কেন, বেনারসি শাড়ি সম্পর্কে আমাদের প্রত্যেকের একটা ভালো লাগা লুকিয়ে থাকে। এবং সেই ভালো লাগাটা আরও বেশি করে কাজ করে আমাদের মা, কাকিমা, দিদি, বোন এদেরকে কেন্দ্র করে। আর সেই বেনারসি বিয়ের পর আবার কবে পরা হবে সেটা নিয়ে কিন্তু একটা বেশ একটা কীরকম কীরকম ব্যাপার থাকে, এবং কবে পড়া হবে সেটাকে মাথায় রাখাটা খুব কঠিন। বিয়ের সময় তো খুব ঘটা করে কিনে ফেলা হলো এবং পড়াও হলো, এবং আলটিমেটলি বিয়ের শেষে সেই বেনারসিটা যত্ন করে আলমারির মধ্যে, কিন্তু তারপর সেটার আর কি পরবর্তীতে যে যত্নের প্রয়োজন হয় সেটা কি করা হয়? আমার মনে হয় কোনো বাড়িতেই সেটা হয় না, কারণ এইভাবেই কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস চুপচাপ শান্ত মনে সে বসে থাকে। আজকের এই এক ঘন্টার আড্ডায় বলবো সেই বেনারসিকে কী করে যত্নে রাখা যায়। তাই আপনার স্বাদের বেনারসিকে ভালো রাখতে দরকার বাড়তি যত্নে, আর সেই বাড়তি যত্নটা পাবেন তখনই যখন আপনি সেটাকে গুরুত্ব দেবেন, অবশ্যই দেবেন এবং দেনও, কিন্তু সব সময় হয়ে ওঠে না। আজকে চটজলদি সেভাবেই বলে দেবো। তাই এখন আমরা শুনবো কয়েকটা গান, তারপর ফিরে এসে সঙ্গে থাকুন। আর এই শো শেষের পর আপনার নিজের আলমারি থেকে নিজের বেনারসিটা বার করে সেইভাবেই যত্নে নিশ্চয়ই রাখবেন। ফিরে আসছি কয়েকটি গানের পর, জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হচ্ছে বেনারসি শাড়ি। প্রথমে যেটা বলা হয় সেটা হচ্ছে বেনারসি শাড়ি অন্য শাড়ির সঙ্গে একসঙ্গে না রেখে আলাদা রাখতে হবে, এমনকি দুটো বেনারসির পরপর রাখবেন না, এতে কিন্তু বেনারসির সিল্কের উপর খসা লাগে, ফলে শাড়ির সিল্ক খুব তাড়াতাড়ি খারাপ হয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে বেনারসি শাড়ি কাচার দরকার হলে বাড়িতে না কেচে লন্ড্রিতে পাঠিয়ে দেবেন, এবং বাড়িতে ব্যবহৃত ডিটারজেন্ট শাড়ি কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতি করে, এটা মাথায় রাখবেন। তোমাদের আড্ডা জারি থাকবে, আর অনেক কিছু বলবো এই বেনারসি শাড়ি সম্পর্কে, তাই এখন অপেক্ষা করছে কয়েকটা গান শুনুন, খুব তাড়াতাড়ি ফিরে আসি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.
7: Shunchen, radiobanglanet.com. Bishir Bangalir Obinobo Hyperlink.

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন। সঙ্গে আছি আমি সুবিকার, সঙ্গে আছেন আপনারা। কথা চলছে বেনারসি শাড়ি নিয়ে। দোকানে গেলে দেখবেন শাড়ি শাড়ি বেনারসি শাড়ি পরপর রাখা আছে, প্রত্যেকটাই কিন্তু সুতির কাপড়ে মোড়া। কি ব্যাপার, বেনারসি শাড়ির এটাই কি সঠিক উপায়? বাড়িতে সারা সুতির কাপড় নিশ্চয়ই আছে, সেই কাপড় কেটে প্রথমে মুড়ে রাখুন বেনারসিকে। কাপড়ে মুড়ে রাখার সময় শাড়িগুলোকে সঠিকভাবে ভাঁজ করুন, এবং ভাঁজ যদি ঠিক না হয় তাহলে কিন্তু বেনারসিটা জরির কাজটা নষ্ট হয়ে যাবে। তাই প্রথম যে ব্যাপারটা, যে কোশ্চেন মার্ক করলাম যে বেনারসি রাখার সঠিক উপায় কি এভাবেই সাদা সুতির কাপড়ে মোড়া? হ্যাঁ, একদমই তাই। এবং আরেকটা ব্যাপার, ভাঁজ ঠিক না হলে কিন্তু বেনারসিতে জরির কাজটা সত্যি সত্যিই নষ্ট হয়ে যায়, সেটাও মাথায় রাখতে হবে। তাই তিনটে ব্যাপার কিন্তু ইতিমধ্যেই বলা হয়ে গেল। এক এটা, দুই হচ্ছে বেনারসি শাড়ি কাচার দরকার হলে কীভাবে, বাড়িতে নয় একদম লন্ড্রিতে, আর হচ্ছে বেনারসি শাড়ি অন্য শাড়ির সঙ্গে একদম রাখা চলবে না, মারামারি লাগিয়ে দেবে। তাই মাথায় রাখবেন কীভাবে বেনারসি শাড়িকে এইভাবে যত্ন করলে কিন্তু ঠিকঠাক থাকবে বছরের পর বছর, মাসের পর মাস। সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: করে একবার সমাবেশ বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেটওয়ার্ক অংশ শুনছেন আর আড্ডা চলছে আজকে গান মুসাফিরে বেনারসি শাড়ির যত্ন নিয়ে। আসলে পুরনো বেনারসি মাঝে মাঝেই আলমারি থেকে কিন্তু বের করে ছায়ায় মেলে দিতে হবে, খেয়াল রাখতে হবে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে শাড়িতে সরাসরি যেন রোদটা না লাগে, বেশি রোদে বেনারসি সিল্কের কিন্তু ক্ষতি হয় এবং এর ফলে শাড়ির রং হালকা হয়ে যেতে পারে। শুধুমাত্র বেনারসি শাড়ি কেন, যে কোনো জামা কাপড় যদি আপনি প্রচণ্ড রৌদ্রের মধ্যে দীর্ঘদিন ধরে রাখতে শুরু করেন, দেখবেন আস্তে আস্তে তার অরিজিনাল রংটা কিন্তু ফেড হতে থাকবে। আর এতে কিন্তু বোঝাই যাচ্ছে প্রতিদিন একটু একটু করে কিন্তু কাপড়টার ক্ষতি হতে থাকছে। তাই বেনারসিকে রাখতে গেলে ঠিকঠাক এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতেই হবে। আমি ফিরব, কোথাও যাবেন না।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio radiobanglanet.com.
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো দেখতে দেখতে আমরা কিন্তু সময়ের একদম শেষ দিকে পৌঁছে গেলাম। আমরা শুনলাম কয়েক অসাধারণ গান, আমরা আড্ডা দিচ্ছি, বেনারসি শাড়িকে ঠিকঠাক রাখা কীভাবে চায় এবং কীভাবে যত্নে, পরম যত্নে বেনারসি শাড়ি মাসের পর মাস, বছরের পর বছর যত্নে থাকে, ভালো থাকে। তো অনেকে আলমারির হ্যাঙ্গারে শাড়ি টাঙিয়ে রাখে। আপনার স্বাদের শাড়ির প্রতি এই ধরনের অবিচার কিন্তু কখনো করবেন না, কারণ এতে কিন্তু শাড়িতে হ্যাঙ্গারের যে দাগ একটা থাকে সেটা কিন্তু পড়ে যেতে পারে। এবং তাছাড়াও আরেকটা ব্যাপার, ফেব্রিকে টান পড়ে, মানে বলি যেটা সেটা হচ্ছে শাড়ির ডিজাইন কিন্তু নষ্ট হয়ে যায়। ইস্ত্রি করার দরকার হলে সুতির কাপড় শাড়ির উপর রেখে তবেই কিন্তু ইস্ত্রি করুন। শুধুমাত্র টুক করে শাড়িটাকে রেখে দিলাম আর তারপর ওই আয়রন দিয়ে একটুখানি ঘষে ব্যাপারটাকে তৈরি করে নিলাম, তা কিন্তু নয়। যত্ন মানে প্রপার যত্ন করতে হবে, সেটাই সঠিক, সেটাই বেনারসি শাড়ির ভালো রাখার সঠিক পদ্ধতি। তো আপনার স্বপ্নের দিনগুলির সঙ্গে আষ্টে পৃষ্টে কিন্তু জড়িয়ে থাকে বেনারসি শাড়ি। একটু যত্নের তিন মাধ্যমে কিন্তু সুন্দর হয়ে থাকবে আর জীবন। আসলে সেই বিয়েতে প্রথম কেনা হয়েছিল, পড়া হয়েছিল, তারপর আর সেইভাবে যত্নআতি করা হয় না। আজ এই শোয়ের পর অবশ্যই তাকে বার করুন পরম যত্নে, এবং যেগুলো যেগুলো বললাম সেগুলো খুব ঠান্ডা মাথায় ভেবে আবার ব্যবহার করুন। দেখবেন বেনারসি শাড়ির সঙ্গে আপনার মনটাও কিরকম পাল্টে গেছে, মনে হবে যেন এই তো দুদিন আগে বিয়েটা হলো, অথচ বিয়ে হয়েছে আপনার 30 বছর হয়ে গেছে। তো যাই হোক, এভাবেই ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, নিজের প্রিয় জিনিসগুলোকে পরম যত্নে রাখতে হবে বছরের পর বছর। আর এভাবেই শাড়ির মুখে যেন হাসি ফুটে, আর সেই হাসির ঝিলিক আপনার মনের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ুক। ভালো থাকুক বেনারসি শাড়ি, ভালো থাকুক স্মৃতির মুহূর্তগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন।

কিছু মানুষ সত্যি আমাদের জীবন থেকে হারিয়ে যায়, আর থেকে যায় তাদের দেওয়া প্রিয় নামগুলো, যেগুলোকে আমরা ডাকনাম বলে থাকি। আমার ছোটবেলার সব থেকে প্রিয় বন্ধু যে সে হারিয়ে গেছে। এক বিশেষ মাধ্যমে কথা হওয়ার সঙ্গে সঙ্গে একটা সময় কথাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তার দেওয়া প্রিয় নামটা রয়ে গেছে। আপনারও নিশ্চয়ই এরকম প্রচুর বন্ধুবান্ধব আছে যারা হয়তো আপনার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু তাদের দেওয়া নামগুলো রয়ে গেছে। আমাকে কিন্তু জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +44 7503 9657 12। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.
6: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। কথা হচ্ছিল ডাক নাম নিয়ে, আর প্রসঙ্গ যখন বন্ধুদের দেওয়া ডাক নাম, সেটা তো মজার হতেই হবে। স্কুল জীবনে আমার মনে আছে আমার নিজের নামে আমাকে খুব কম ডাকা হতো। আমার বেশ কিছু মজার নাম আছে, সেগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করব। আমার বন্ধুরা, মানে আমার সবথেকে প্রিয় যে নামটা ছিল সেটা ছিল গুবলু। গুনু, আলু, এই তিনটে নাম আমাকে স্কুল জীবনে আমার বিশেষ তিনজন বন্ধু দিয়েছিল। তারা হয়তো আজকে আমার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু এই নামগুলো মনে পড়লেই সেই সময়টার কথা মনে পড়ে যায়। আপনিও নিশ্চয়ই শুনে মুচকি মুচকি হাসছেন, কারণ আপনারও স্কুল জীবন হোক বা বাড়িতে প্রচুর মজার মজার নাম আছে নিশ্চয়ই। আমাকে জানিয়ে দিন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার মনে করিয়ে দিই, +447503965712। ছটপট আমাকে জানিয়ে দিন। আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার,
1: চলো লেটস গো।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। হ্যাঁ, যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা হলো ডাক নাম। আরেকটা বিশেষ ব্যাপার ভেবে দেখেছেন, এই যে বাংলা শব্দের একটা আলাদা মাধুর্য আছে। যেমন একটি শব্দ যদি আগে পরে বসিয়ে দিই তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। মানে যেই মানুষটাকে আপনি ভালোবেসে ডাক নাম দিয়েছেন, তার যদি নাম ডাক হয়, মানে একটা শব্দ যদি আমি এদিক ওদিক করে দিই, তাহলে আপনি সব থেকে বেশি সেই মানুষটার জন্য খুশি হবেন। ডাক নাম থেকে সেই মানুষটার যখন নাম ডাক হবে, আপনার আনন্দটা তার থেকেও দ্বিগুণ হবে। কারণ ডাক নাম আমরা সবাইকে দিই না, খুব প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, খুব আদরের মানুষদের আমরা সেই নামটা দিয়ে থাকি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। ফিরছি গানের বিরতির পর।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ডাকনাম নিয়ে কথা হলেই অনেক কিছু মনে পড়ে যায়। ছেলেবেলার এক বিশেষ কথা মনে পড়ে যায়। আমি যখন দেখতাম ছোটবেলায় আমাকে প্রত্যেকে ভিন্ন ভিন্ন নামে ডাকতো, আমারও খুব ইচ্ছা হতো নিজেকে ভালোবেসে একটা নাম উপহার দিই। আমি ছোটবেলায় নিজেকে ভালোবেসে অ্যানি নামটা উপহার দিয়েছিলাম এবং সময়ের সাথে সাথে বন্ধুরা সেই নামে ডাকতে শুরু করে। আমার ইচ্ছে ছিল যখন আমি রেডিওর এপারে বসে আপনার সঙ্গে কথা বলবো, আপনি আমাকে এই নামে চিনবেন, অ্যানি। আজকে যখন আমি আপনার সঙ্গে কথা বলি, আজকে আমার পরিচয় কিন্তু অ্যানি আপনার কাছে। তাই নিজেকে ভালোবেসে একটা নাম দিয়েই ফেলুন। এখনও যদি নিজেকে ভালোবেসে নাম না দিয়ে থাকেন, এবার থেকে দিয়ে দিন। আর আমাকে জানান আপনি নিজেকে ভালোবেসে কি নাম দিয়েছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে। যদি না মনে থাকে তাহলে আমি আপনার জন্য আবার বলছি, +44 750 396 5712। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পরে। আমি রয়েছি আপনার সঙ্গে অ্যানি রং বেরং নিয়ে। ডাক নামগুলোই ভালোবাসার শিলমোহর। আমার খুব কাছের একজন মানুষ আছে যাকে আমি ভালোবাসার সূর্যমুখী বলে ডাকি। ওর ছোট থেকেই সূর্যমুখী ফুল খুব পছন্দের, আর ও নিজেও ঠিক সূর্যমুখীর মতোই জলজল করে। সেই মানুষটা আমাকে মেঘ বালিকা বলে ডাকে। আপনারও নিশ্চয়ই আপনার বন্ধুদের সঙ্গে এরকম বিশেষ কিছু নাম রয়েছে, আপনি সেগুলো হয়তো জানাতে চাইছেন, আমাকে কিন্তু জানাতে পারেন আমাদের অফিশিয়াল পেজ রেডিও বাংলা নেট। সেখানে যদি আপনার ফলো না করা থাকে তাহলে অবশ্যই এখন গিয়ে একটা ফলো করে দিন, আর আমাকে ঝটপট মেসেজ করে দিন আপনার মনের যাবতীয় কথা। তাহলে আজ আসি, কালকে আমি জানাবো আপনার কোনো ডাক নাম বা আপনার মনের কোনো কথা। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

প্রচণ্ড দাবদাহে যখন মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে, তখন অপেক্ষা করে এক পশলা বৃষ্টির। সত্যি এক পশলা বৃষ্টি নিমেষে প্রকৃতিকে শীতল করে দিতে পারে, আবার এক পশলা বৃষ্টি আপনার মনকে ভিজিয়ে দিতে পারে, আবার এক পশলা বৃষ্টি কখনো কখনো সেই কবির ভাষায় বলতে ইচ্ছে করে, হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে, একদম মন আনন্দে নেচে ওঠে। এই যে আমরা আজকে বৃষ্টির কথা বলছি, কারণ প্রতিটি শহরেই কম বেশি বৃষ্টি হয়, কিন্তু এমন একটা শহর যেখানে রোজ দুটো বাজলেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়, সেই শহর, সেই বৃষ্টি শহরের গল্পই শোনাবো আজ আমি অনামিকা আপনাকে আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে অবশ্যই আমরা আজ কথা বলবো সেই বৃষ্টি শহরের, আর তার সঙ্গে একটু বৃষ্টির কবিতা সব কিছুই থাকবে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মু যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

উত্তর ব্রাজিলের অন্যতম শহর এবং ব্যস্ততম বন্দর বেলেম। বেলেম একটি পর্তুগিজ শব্দ যার অর্থ হল বেথলেহেম। এই বেলেম শহরটি বলা যায় অ্যামাজন নদীর প্রবেশদ্বার। বেলেম প্যারাম নদী, অন্যান্য নদী এবং খাল দ্বারা এটা অতিক্রম করার পরে ছোট যে দ্বীপ সেখানেই অবস্থিত। বেলেম 16 শতাব্দীতে পর্তুগিজদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। এখানে লক্ষাধিক মানুষ এখন বাস করে। একটি বড় শহর ব্রাজিলের, উত্তর ব্রাজিলের এই শহরটি বলা যায় অন্যতম বাণিজ্য কেন্দ্র, যেখান থেকে বহু জিনিস রপ্তানি করা হয় এখানকার বন্দরের মাধ্যমে। আর এই যে শহরটি, এই শহরটি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রেন ফরেস্টের সীমানায় অবস্থিত, আর সেই কারণেই এখানে প্রতিদিনই বৃষ্টি হয়। আর সেই বৃষ্টি শহরের গল্পই আজ শেয়ার করছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলা .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বৃষ্টি শহরের কথা বলছি, কারণ সব শহরেই তো কম বেশি বৃষ্টি হয়। বৃষ্টি সত্যি আমাদের প্রকৃতির জন্য ভীষণভাবে প্রয়োজন, কিন্তু এমন শহর যেখানে প্রতিদিনই বৃষ্টি হয়। একটা সময় ছিল যখন প্রতিদিনই 2 বাজলেই এই বেলেম শহরে বৃষ্টি শুরু হয়ে যেত। এখন অবশ্য অনেক পরিবর্তন হয়েছে, জলবায়ুর পরিবর্তন হয়েছে, তবে এই বৃষ্টি শহরের গল্প নিয়ে আজকে থাকবো আমাদের আজকের পপকর্নে। তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আমি কি বউ যে কথা কইব? যা পালা। গৃহস্থের খোকা হোক, ন্যাকা দূর হোক, কি জ্বালা

সত্যি তোর চোখ গেছে, তুই কানা বুঝলি, তুই কানা, যা যা বে হয়।

আমার তোমায় বৃষ্টি শহর, মিটিং হচ্ছে ত্রিপাক্ষিকে, রাস্তায় ভিজে টুপটুপে আমি নন্দলালের জল রং মে, ভাবছি শাড়ি তুলব কিনা হাঁটুর ওপর, এমন সময় মধ্য বয়স ও কর্পোরেট পুরুষ তুমি, বৃষ্টি ধোয়া উইন্ডস্ক্রিনে আমার দিকে তাকিয়েছিল। শহর তখন জল ছপ ছপ, উপচে পড়া নর্দমারা, অমন করে তাকাতে হয় পা পিছলে পড়ে যেতাম। তোমাদের এই ছলচাতুরি কটাক্ষপাত বুঝতে পারি, বুঝি এবং লিখতে পারি তার বিরুদ্ধে আগুন ছড়া, তবুও হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে দিল প্যারাডাইস। চাপের কাছে নতি স্বীকার করতে পারি, কিন্তু কেন তাকিয়েছিলে অমন করে ও কর্পোরেট। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বৃষ্টি শহর নিয়ে, যেখানে অবশ্যই শেয়ার করলাম আপনার সঙ্গে মল্লিকা সেনগুপ্তের লেখা বৃষ্টি শহর কবিতার কিছু অংশ। এই বৃষ্টি শহর উত্তর ব্রাজিলের বেলেম, আর সেই শহরেই প্রতিদিনই বৃষ্টি হয়, আর সেই বৃষ্টি শহরের গল্প জারি থাকবে, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

পিঠ হাতে ছিল একটা ছোট্ট মতন কাঁচি, ওরে পাঁচির হাতে ছিল একটা ছোট্ট মতন কাঁচি, সে বললে তার চেয়ে বরং, সে বললে তার চেয়ে বরং গোপ দ্রুত চাচি।

0: আছি।
1: বেলেম উত্তর ব্রাজিলের অন্যতম শহর এবং ব্যস্ততম বন্দর, যেখানে প্রতিদিনই রাতে ঝমঝমিয়ে বৃষ্টি হয়। আর সেই বৃষ্টি শহরের গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট.কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমরা বেলেম শহরটি নিয়ে কথা বলছি, যেই শহরে প্রতিদিনই বৃষ্টি হয়, হয়তো এই বৃষ্টির জন্য এখানে নানা রকমের সমস্যারও সৃষ্টি হয়, তার সঙ্গে সঙ্গে এখন জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক রকম পরিবর্তনও কিন্তু হয়েছে। আর এই যে বেলেম শহর, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সেখানকার সংস্কৃতি, ইতিহাস, সবকিছু এতই সুন্দর যে সেই মনোমুগ্ধকর শহরটি পর্যটকদের কাছে ভীষণভাবে আকর্ষণীয়। আর সেই আকর্ষণেই কিন্তু পর্যটকরা ছুটে যান। এই শহরের যে নতুন অংশ, সেখানে রয়েছে সমস্ত আধুনিক আকাশচুম্বী অট্টালিকা, সেখানে রয়েছে গির্জা, ঐতিহ্যবাহী নীল টাইলসের আকর্ষণ, সব মিলিয়ে পর্যটকদের কাছে কিন্তু ভীষণ আকর্ষণের একটি শহর এই বৃষ্টি শহরের গল্প। আর আমাদের আজকের পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়। কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন একটি শহরের যেখানে প্রতিদিন দুটোয় বৃষ্টি শুরু হয়ে যেত ঝমঝমিয়ে। এখন হয়তো জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু প্রায় প্রতিদিন রাতেই কিন্তু এখানে বৃষ্টি হয়। আর সেই বৃষ্টির শহর যেটা উত্তর ব্রাজিলের অন্যতম শহর এবং ব্যস্ততম বন্দর বেলেম। আর সেই বেলেম শহরের গল্প নিয়ে আজ আমরা ছিলাম আমাদের পপকর্নে। আর এইভাবেই কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষে পৌঁছে গেছি, যেখানে অনামিকাকে আজকের মতো বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী কাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com. What if for just 2 days, you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. Rivasa 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
3: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
4: পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? এক পলকের

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: Voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: Shunchen. RadioBangladesh.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. With us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

অটো এই শব্দটা কিন্তু অটোমেটিকের শর্ট ফর্ম, কিন্তু অটো কথাটা শুনলেই কিন্তু চোখের সামনে চলে আসে একটা ছোট্ট কিউট যান অথবা ছোট্ট কিউট তেপায়া গাড়ি। তো রেডিও বাংলানের ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে অটোকে নিয়ে, ফুল ফর্ম বললে অটো রিক্সাকে নিয়ে। এই অটো রিক্সা যেটা ছাড়া কিনা আমাদের অনেকেরই যাতায়াত বলতে গেলে অসম্পূর্ণ, কারণ অটো রিক্সা না চললে অবস্থা একদম টাইট হয়ে যায়। তো এই অটো রিক্সাকে ঘিরে কিন্তু অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় অবিশ্বাস্য। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে অটো রিক্সাকে নিয়ে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

অটোরিকশার মডেল নিয়ে যখন চিন্তাভাবনা চলছে, তখন একটা গাড়ি থেকে কিন্তু সেই অটোরিকশা খুব বেশি করে ইন্সপায়ার্ড হয়েছিল। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অটোরিকশাকে নিয়ে। তো অটোরিকশা এমন একটি গাড়ি যেটা ছাড়া কিন্তু অনেকেরই আমাদের যাতায়াত এতটা মসৃণ হতো না, ইনফ্যাক্ট আমার তো হতোই না। তো এই অটোরিকশা কিন্তু অ্যাকচুয়ালি ইটালিয়ান একটি গাড়ি থেকে ইন্সপায়ার্ড হয়েছিল। সেই গাড়িটি যদিও তে পায়া ছিল না, অর্থাৎ তিনটি চাকার ছিল না, সেই গাড়িটি চার চাকারই ছিল, কিন্তু সেই গাড়িটি এতটা কিউট এবং এতটা সুইট ছিল যে যারা অটো রিক্সা নির্মাণ করা শুরু করেছিলেন তারা সেই গাড়িকে লক্ষ্য করেই তাদের রোল মডেল বানিয়ে নেন। তো রেডিও বাংলানেট ডট কম এই অটো রিক্সাকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

অটোরিকশাকে কিন্তু সব থেকে বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও বলা যেতে পারে। তার কারণ, অটোরিকশা এমন একটি ভেহিকল যেটি কিনা সব থেকে বেশি ন্যাচারাল গ্যাস ইউজ করে। অর্থাৎ অটোরিকশা পৃথিবীর সব থেকে বেশি সংখ্যক ভেহিকল যার মধ্যে ন্যাচারাল গ্যাস বা সিএনজি অ্যাকচুয়ালি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে অটোরিকশাকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এই অটোরিকশাকে ঘিরে যে কত কথা, কত কাহিনী, কত ঘটনা আছে, গুণে শেষ করা যাবে না। তো সেরকমই কিছু ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে অটো চলে এবং তার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের নামও আছে। যেমন ধরুন, সবথেকে বেশি যে নামটি ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড সেটি হলো টুকটুক, অর্থাৎ অটোর যে ইঞ্জিনের সাউন্ড টুকটুক করে তার সঙ্গে সঙ্গতি রেখে। তবে শুধুমাত্র যে অটো আমাদের যাত্রীদের এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে তাও কিন্তু নয়, অটো বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন ধরুন, বিভিন্ন শহরে কিন্তু অটোর অ্যাম্বুলেন্সও আছে, ভাবা যায়, অ্যাম্বুলেন্স পরিষেবা যেটা কি না কন্ট্রোলড হচ্ছে এবং যেটা কি না সব থেকে বেশি করে অ্যাভেলেবল হচ্ছে অটোর মাধ্যমে। তাহলেই ভাবুন যে কত সমাজসেবামূলক কাজ এই অটোর দ্বারাও হয়। তো রেডিও বাংলায় ডটকমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে অটো নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা net.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
6: Shunchen, radiobanglanet.com. Banglar Gaan, Bangalir Pran,

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে, তোমার ভালোবাসার ঠিকানা।

যদি বলি অটো নাকি শিল্প, তাহলে কিন্তু গুলিয়ে যেতে পারে। এই অটোকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিশনও হয় জানেন। তার মধ্যে অন্যতম একটি কম্পিটিশন হচ্ছে অটো পেন্ট কম্পিটিশন, অর্থাৎ অটোর ওপর পেন্টিং করা হবে এবং সেই পেন্টিং অনুযায়ী যার পেন্টিং সবথেকে ভালো হবে তিনি পুরস্কার পাবেন। আবার অটো কিন্তু একটা বড় রেসিংয়েরও ইভেন্ট, মানে মাল্টি রে রেসিং পর্যন্ত হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন শহরে অটোকে নিয়ে, এবং সেই রেস কিন্তু যথেষ্ট জনপ্রিয়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল অটোকে নিয়ে, অটো রিক্সা, যাকে ছাড়া আমাদের দৈনন্দিন জীবন এক কথায় অসম্পূর্ণ। তো সেই অটোকে নিয়ে এরকম অনেক কথা, অনেক ঘটনা আছে যেগুলো কিনা জাস্ট চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

রেডিওবাংলানিউজ.কমে আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে, এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান দুরিয়ার আড্ডা শুরু হয়েছে, এবং অবশ্যই আজকের গান দুরিয়ার আড্ডায় ভালো ভালো কথা থাকবে, আমাদের ছোটোবেলার কিছু কথা থাকবে, নস্টালজিয়া থাকবে, এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গানও থাকবে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা নেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। আর আজকে এমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো, এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আর থেকে আসি সবারই প্রিয়, অপছন্দের তালিকায় খুব কম নাম খুঁজে পাবো। তার কারণ আজকে টেডি বিয়ের নিয়ে কথা বলবো। এই যে টেডি বিয়ের এই যে একটা আদুরে ব্যাপার, বা আমরা সবসময় তো টেডি বলি, টেডিটাকে তো খুব ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহার করি, বা ভ্যালেন্টাইন্স ডের একটা দিনও কিন্তু, মানে ভ্যালেন্টাইন্স ডে যে উইকটা তার একটা দিনও কিন্তু টেডি ডে হিসাবে আমরা চিনি। তো খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষকে আমরা টেডি গিফটও করি। তো এই টেডি বিয়ার নিয়ে অনেক গল্প আছে, তো এই সেই অনেক নানা কথাগুলো আমার মনে হয় আজকের আড্ডায় যদি ভালোভাবে ভালোবেসে বলা যায় তাহলে খুব ভালো লাগবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

আচ্ছা, যদি আপনাকে প্রশ্ন করি যে টেডি এটা কি শুধুমাত্র ভালোবাসার মানুষকে দেওয়া যায়? আমি কিন্তু কোট আনকোট প্রেমিক প্রেমিকার কথা বলছি, তো এই প্রেমিক প্রেমিকাকেই কি শুধুমাত্র দেওয়া যায় টেডি, নাকি আপনার প্রিয় মানুষ দাদু ঠাকুমা বা আপনার প্রিয় বন্ধুকেও দেওয়া যায়, বা ধরুন ছোট্ট বাচ্চাকে তো অবশ্যই টেডি দেওয়া যায়, কারণ ওই কিউটনেসটা অবশ্যই ছোট বাচ্চার মধ্যে থাকে। কিন্তু ধরুন আপনি আপনার মাকে সরি বলার জন্য টেডি দিলেন, বা বাবাকে নিজের সাফল্যের কথাটা প্রথমবার বলার সময় টেডি দিলেন। আমি জানি একটু হাটকে, কিন্তু হাটকে ভাবলেই তো হাটকে কিছু করা যেতে পারে, তাই না?

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

এই দিদির সাথে কিন্তু প্রথম প্রেম ভীষণ ভাবে জড়িয়ে আছে, আর প্রথম প্রেমের সাথে জড়িয়ে আছে একটু কষ্ট, আবার অনেক ভালো লাগা, আবার অনেকটাই নস্টালজিয়া। ঠিক সেই রকমই যখন প্রথম ভালোবাসার মানুষ বা প্রথম বা স্কুলে যখন আমরা প্রেম করছি বা কলেজ লাইফে, সেই সময় কিন্তু ফার্স্ট টাইম টেডি দেওয়ার যতটা আনন্দ ছিল তার থেকে টেডি নেওয়ারও ঠিক সেরকমই আনন্দ ছিল। সেই ফিলিংসটা মনে পড়ছে নাকি? যদি মনে পড়ে আর মনে হয় যে একটু শেয়ার করা যেতে পারে আমার সঙ্গে, তাহলে প্লিজ আমার সাথে জয়েন করতে হবে এবং শুনতে হবে রেডিও বাঙালি .com মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

প্রথমবার টেডি দেওয়ার মুহূর্তটা যদি মনে থাকে অবশ্যই আপনি তো শেয়ার করবেন, কিন্তু আমার একটা ছোট্ট সিক্রেট কথা আপনার সাথে শেয়ার করি। প্রথমবার টেডি দেওয়ার গল্প আমার মনে আছে, ফার্স্ট টাইম আমরা সব বন্ধুরা মিলে টাকা জমিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে একজন আরেকজনকে কে কী গিফট করবে সেটার জন্য সব বন্ধুরা মিলে গেছিলাম, এবং সেই সময় একটা টেডি বাজারে ভীষণভাবে চলছে, যার একটা মানে বুকের মাঝখানটা একদম টেডিটার সেন্টারে একটা বাটন আছে, সেটা প্রেস করলে ওই একটা গান বাজো বা কোনো একটা কথা আপনি রেকর্ড করে বা ওই রকমই একটা টোনের ডলের মানে পুতুলের গলার আওয়াজের মতো করে কিছু কথা ওখানটা শোনা যেত। এটা ভীষণ ইন্টারেস্টিং। কিন্তু দিনের পর দিন যত গেছে আপগ্রেড হয়েছে, সব কিছু নতুনত্ব এসেছে, টেকনোলজি আরও উন্নত হয়েছে, কোথাও গিয়ে ওই যে ছোটোবেলার টেডির সাথে একটা লাভ লেটার বা নিজের কিছু লেখা নোট সেগুলো পাঠানো ভুল হয়ে গেছে, মানে ভুলে গেছে মানুষ। তো যদি আপনি আবারও আপনার পুরনো ভালোবাসাকে জাগিয়ে তুলতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভালোবাসার মানুষকে একটা টেডি দিতে হবে এবং তার সাথে সাথে একটা নোট দেওয়াটাও জরুরি। যাই হোক, ভীষণ নস্টালজিক কথাবার্তা হচ্ছে এবং নস্টালজিক হয়ে পড়ছি, তো এই নস্টালজিয়া তো থাকবেই আড্ডায়, কিন্তু তার সাথে সাথে আপনাকেও থাকতে হবে আর ভালোবাসতে হবে, শুনতে হবে কান্দরিয়ার আড্ডা।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন। সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। আরে ভাবি, আমাদের আড্ডা জমে ওঠে প্রতিদিন সোম থেকে শুক্র। তো এইভাবেই কিন্তু আমরা বন্ধুরা একে অপরের সঙ্গে জুড়ে আছি। প্রায় 250,000 বন্ধুরা একসঙ্গে আমরা সময় কাটাচ্ছি রেডিও বাংলা নেট ডট কমকে সঙ্গে করে। তো আজও সেরকম আরেকটা দিন, আরেকটা এক ঘন্টার আড্ডা জারি আছে আপনাদের সঙ্গে। এবং আজকের আড্ডাটা আর একটু স্পেশাল, কারণ মা বোনেদের জন্য আজকের এই আড্ডাটা ভীষণ স্পেশাল। এই কারণে আড্ডা বেনারসি শাড়ি দিয়ে। হ্যাঁ, বিয়ের ঠিক মুহূর্তেই বেনারসি শাড়ির কথা আমাদের মনে পড়েছে, আর সেই লাল টুকটুকে বা বেগুনি বা ভায়োলেট যে কোনো কারণের বলুন না কেন, বেনারসি শাড়ি সম্পর্কে আমাদের প্রত্যেকের একটা ভালো লাগা লুকিয়ে থাকে। এবং সেই ভালো লাগাটা আরও বেশি করে কাজ করে আমাদের মা কাকিমা দিদি বোন এদেরকে কেন্দ্র করে। আর সেই বেনারসি বিয়ের পর আবার কবে পরা হবে সেটা নিয়ে কিন্তু একটা বেশ একটা কীরকম কীরকম ব্যাপার থাকে, এবং কবে পরা হবে সেটাকে মাথায় রাখাটা খুব কঠিন। বিয়ের সময় তো খুব খটা করে কিনে ফেলা হলো এবং পরাও হলো, এবং আলটিমেটলি বিয়ের শেষে সেই বেনারসিটা যত্ন করে আলমারির মধ্যে, কিন্তু তারপর সেটার আর কি পরবর্তীতে যে যত্নের প্রয়োজন হয় সেটা কি করা হয়? আমার মনে হয় কোনো বাড়িতেই সেটা হয় না, কারণ এইভাবেই কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস চুপচাপ শান্ত মনে সে বসে থাকে। আজকের এই এক ঘন্টার আড্ডায় বলবো সেই বেনারসিকে কী করে যত্নে রাখা যায়। তাই আপনার স্বাদের বেনারসিকে ভালো রাখতে দরকার বাড়তি যত্নের, আর সেই বাড়তি যত্নটা পাবেন তখনই যখন আপনি সেটাকে গুরুত্ব দেবেন। অবশ্যই দেবেন এবং দেনও, কিন্তু সব সময় হয়ে ওঠে না। আজকে চটজলদি সেভাবেই বলে দেবো। তাই এখন আমরা শুনবো কয়েকটা গান, তারপর ফিরে এসে সঙ্গে থাকুন। আর এই শো শেষের পর আপনার নিজের আলমারি থেকে নিজের বেনারসিটা বার করে সেইভাবেই যত্নে নিশ্চয়ই রাখবেন। ফিরে আসছি কয়েকটি গানের পর, জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা বেনারসি শাড়ির যত্ন নিয়ে। তো বেনারসি কথা মনে পড়লেই বেনারসের কথা ভীষণ মনে পড়ে যায়। এমন কোনো মানুষ নেই যিনি বেনারস ঘুরতে গেছেন বা বারাণসী ঘুরতে গেছেন সেখান থেকে একটা অন্তত বেনারসি শাড়ি কিনে আনেননি, সবাই আছেন। এবং বেনারসি যে ব্যাপারটা সেটা কিন্তু বেনারসের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং এটা একটা অন্যরকম ভালো লাগার জায়গা। বেনারসি পান আর হচ্ছে বেনারসি শাড়ি। প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে বেনারসি শাড়ি অন্য শাড়ির সঙ্গে একসঙ্গে না রেখে আলাদা রাখতে হবে, এমনকি দুটো বেনারসির পরপর রাখবেন না, এতে কিন্তু বেনারসি সিল্কের উপর ঘষা লাগে, ফলে শাড়ির সিল্ক খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে বেনারসি শাড়ি কাচার দরকার হলে বাড়িতে না কেচে লন্ড্রিতে পাঠিয়ে দেবেন, এবং বাড়িতে ব্যবহৃত ডিটারজেন্ট শাড়ি কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতি করে, এটা মাথায় রাখবে। তো আমাদের আড্ডা জারি থাকবে আর অনেক কিছু বলবো এই বেনারসি শাড়ি সম্পর্কে, তাই এখন অপেক্ষা করছে কয়েকটা গান শুনুন, খুব তাড়াতাড়ি ফিরে আসি।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.
7: Shuchin, radiobanglanet.com. Bishir Bangalir Obinabo Hyperlink.

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, সঙ্গে আছি আমি সুবিকার, সঙ্গে আছেন আপনারা। কথা চলছে বেনারসি শাড়ি নিয়ে। দোকানে গিয়ে দেখবেন শাড়ি শাড়ি বেনারসি শাড়ি পরপর রাখা আছে, প্রত্যেকটাই কিন্তু সুতির কাপড়ে মোড়া। কি ব্যাপার, বেনারসি শাড়ির এটাই কি সঠিক উপায়? বাড়িতে সাদা সুতির কাপড় নিশ্চয়ই আছে, সেই কাপড় কেটে প্রথমে মুড়ে রাখুন বেনারসিকে। কাপড়ে মুড়ে রাখার সময় শাড়িগুলোকে সঠিকভাবে ভাঁজ করুন, এবং ভাঁজ যদি ঠিক না হয় তাহলে কিন্তু বেনারসিটা জরির কাজটা নষ্ট হয়ে যাবে। তাই প্রথম যে ব্যাপারটা, যে কোশ্চেন মার্ক করলাম যে বেনারসি রাখার সঠিক উপায় কি, এভাবেই সাদা সুতির কাপড়ে মোড়া? হ্যাঁ, একদমই তাই। এবং আরেকটা ব্যাপার, ভাঁজ ঠিক না হলে কিন্তু বেনারসিতে জরির কাজটা সত্যি সত্যিই নষ্ট হয়ে যায়, সেটাও মাথায় রাখতে হবে। তাই তিনটে ব্যাপার কিন্তু ইতিমধ্যেই বলা হয়ে গেল, এক এটা, দুই হচ্ছে বেনারসি শাড়ি কাচার দরকার হলে কীভাবে, বাড়িতে নয় একদম লন্ড্রিতে, আর হচ্ছে বেনারসি শাড়ি অন্য শাড়ির সঙ্গে একদম রাখা চলবে না, মারামারি লাগিয়ে দেবে। তাই মাথায় রাখবেন কীভাবে বেনারসি শাড়িকে এইভাবে যত্ন করলে কিন্তু ঠিকঠাক থাকবে বছরের পর বছর, মাসের পর মাস। সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ছায়ায় দিতে হবে, খেয়াল রাখতে হবে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে শাড়িতে সরাসরি যেন রোদটা না লাগে। বেশি রোদে বেনারসি সিল্কের কিন্তু ক্ষতি হয় এবং এর ফলে শাড়ির রং হালকা হয়ে যেতে পারে। শুধুমাত্র বেনারসি শাড়ি কেন, যে কোনো জামা কাপড় যদি আপনি প্রচণ্ড রৌদ্রের মধ্যে দীর্ঘদিন ধরে রাখতে শুরু করেন, দেখবেন আস্তে আস্তে তার অরিজিনাল রংটা কিন্তু ফেড হতে থাকে। আর এতে কিন্তু বোঝাই যাচ্ছে প্রতিদিন একটু একটু করে কিন্তু কাপড়টার ক্ষতি হতে থাকছে। তাই বেনারসিকে রাখতে গেলে ঠিকঠাক এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতেই হবে। আমি ফিরব, কোথাও যাবেন না।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We are at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio বাংলানেট.com।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো দেখতে দেখতে আমরা কিন্তু সময়ের একদম শেষ দিকে পৌঁছে গেলাম। আমরা শুনলাম কয়েকটা অসাধারণ গান, আমরা আড্ডা দিচ্ছি, বেনারসি শাড়িকে ঠিকঠাক রাখা কীভাবে চায় এবং কীভাবে যত্নে, পরম যত্নে বেনারসি শাড়ি মাসের পর মাস, বছরের পর বছর যত্নে থাকে, ভালো থাকে। তো অনেকে আলমারির হ্যাঙ্গারে শাড়ি টাঙিয়ে রাখে। আপনার স্বাদের শাড়ির প্রতি এই ধরনের অবিচার কিন্তু কখনো করবেন না, কারণ এতে কিন্তু শাড়িতে হ্যাঙ্গারের যে দাগ একটা থাকে সেটা কিন্তু পড়ে যেতে পারে। এবং তাছাড়াও আরেকটা ব্যাপার, ফেব্রিকে টান পড়ে, মানে বলি যেটা সেটা হচ্ছে শাড়ির ডিজাইন কিন্তু নষ্ট হয়ে যায়। ইস্ত্রি করার দরকার হলে সুতির কাপড় শাড়ির উপর রেখে তবেই কিন্তু ইস্ত্রি করুন। শুধুমাত্র টুক করে শাড়িটাকে রেখে দিলাম আর তারপর ওই আয়রন দিয়ে একটুখানি ঘষে ব্যাপারটাকে তৈরি করে নিলাম, তা কিন্তু নয়। যত্ন মানে প্রপার যত্ন করতে হবে, সেটাই সঠিক, সেটাই বেনারসি শাড়ির ভালো রাখার সঠিক পদ্ধতি। তো আপনার স্বপ্নের দিনগুলির সঙ্গে আষ্টে পৃষ্ঠে কিন্তু জড়িয়ে থাকি বেনারসি শাড়ি, একটু যত্ন আর তিন মাধ্যমে কিন্তু সুন্দর হয়ে থাকবে আর জীবন। আসলে সেই বিয়েতে প্রথম কেনা হয়েছিল, পড়া হয়েছিল, তারপর আর সেইভাবে যত্ন আত্তি করা হয় না। আজ এই শো এর পর অবশ্যই তাকে বার করুন পরম যত্নে, এবং যেগুলো যেগুলো বললাম সেগুলো খুব ঠান্ডা মাথায় ভেবে আবার ব্যবহার করুন। দেখবেন বেনারসি শাড়ির সঙ্গে আপনার মনটাও কিরকম পাল্টে গেছে, মনে হবে যেন এই তো দুদিন আগে বিয়েটা হলো, অথচ বিয়ে হয়েছে আপনার 30 বছর হয়ে গেছে। তো যাই হোক, এভাবেই ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, নিজের প্রিয় জিনিসগুলোকে পরম যত্নে রাখতে হবে বছরের পর বছর। আর এভাবেই শাড়ির মুখে যেন হাসি ফুটে, আর সেই হাসির ঝিলিক আপনার মনের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ুক। ভালো থাকুক বেনারসি শাড়ি, ভালো থাকুক স্মৃতির মুহূর্তগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন।

0: আসেন না।
1: কিছু মানুষ সত্যি আমাদের জীবন থেকে হারিয়ে যায়, আর থেকে যায় তাদের দেওয়া প্রিয় নামগুলো, যেগুলোকে আমরা ডাকনাম বলে থাকি। আমার ছোটবেলার সব থেকে প্রিয় বন্ধু যে, সে হারিয়ে গেছে। এক বিশেষ মাধ্যমে কথা হওয়ার সঙ্গে সঙ্গে একটা সময় কথাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তার দেওয়া প্রিয় নামটা রয়ে গেছে। আপনারাও নিশ্চয়ই এরকম প্রচুর বন্ধুবান্ধব আছে যারা হয়তো আপনার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু তাদের দেওয়া নামগুলো রয়ে গেছে। আমাকে কিন্তু জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলা

0: www.gharajaparadesi.labdesi.in।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
5: Radio partner, radiobanglanet.com.
6: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। কথা হচ্ছিল ডাক নাম নিয়ে, আর প্রসঙ্গ যখন বন্ধুদের দেওয়া ডাক নাম, সেটা তো মজার হতেই হবে। স্কুল জীবনে আমার মনে আছে আমার নিজের নামে আমাকে খুব কম ডাকা হতো। আমার বেশ কিছু মজার নাম আছে, সেগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করব। আমার বন্ধুরা, মানে আমার সবথেকে প্রিয় যে নামটা ছিল সেটা ছিল গুবলু। গুনু, আলু, এই তিনটে নাম আমাকে স্কুল জীবনে আমার বিশেষ তিনজন বন্ধু দিয়েছিল। তারা হয়তো আজকে আমার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু এই নামগুলো মনে পড়লেই সেই সময়টার কথা মনে পড়ে যায়। আপনিও নিশ্চয়ই শুনে মুচকি মুচকি হাসছেন, কারণ আপনারও স্কুল জীবন হোক বা বাড়িতে প্রচুর মজার মজার নাম আছে নিশ্চয়ই। আমাকে জানিয়ে দিন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার মনে করিয়ে দিই, +447503965712। ছটপট আমাকে জানিয়ে দিন। আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। হ্যাঁ, যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা হলো ডাক নাম। আরেকটা বিশেষ ব্যাপার ভেবে দেখেছেন, এই যে বাংলা শব্দের একটা আলাদা মাধুর্য আছে। যেমন একটি শব্দ যদি আগে পরে বসিয়ে দিই তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। মানে যেই মানুষটাকে আপনি ভালোবেসে ডাক নাম দিয়েছেন তার যদি নাম ডাক হয়, মানে একটা শব্দ যদি আমি এদিক ওদিক করে দিই তাহলে আপনি সব থেকে বেশি সেই মানুষটার জন্য খুশি হবেন। ডাক নাম থেকে সেই মানুষটার যখন নাম ডাক হবে আপনার আনন্দটা তার থেকেও দ্বিগুণ হবে। কারণ ডাক নাম আমরা সবাইকে দিই না, খুব প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, খুব আদরের মানুষদের আমরা সেই নামটা দিয়ে থাকি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। ফিরছি গানের বিরতির পর।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ডাকনাম নিয়ে কথা হলেই অনেক কিছু মনে পড়ে যায়। ছেলেবেলার এক বিশেষ কথা মনে পড়ে যায়। আমি যখন দেখতাম ছোটবেলায় আমাকে প্রত্যেকে ভিন্ন ভিন্ন নামে ডাকতো, আমারও খুব ইচ্ছা হতো নিজেকে ভালোবেসে একটা নাম উপহার দিই। আমি ছোটবেলায় নিজেকে ভালোবেসে অ্যানি নামটা উপহার দিয়েছিলাম এবং সময়ের সাথে সাথে বন্ধুরা সেই নামে ডাকতে শুরু করে। আমার ইচ্ছে ছিল যখন আমি রেডিওর এপারে বসে আপনার সঙ্গে কথা বলবো, আপনি আমাকে এই নামে চিনবেন, অ্যানি। আজকে যখন আমি আপনার সঙ্গে কথা বলি, আজকে আমার পরিচয় কিন্তু অ্যানি আপনার কাছে। তাই নিজেকে ভালোবেসে একটা নাম দিয়েই ফেলুন। এখনও যদি নিজেকে ভালোবেসে নাম না দিয়ে থাকেন, এবার থেকে দিয়ে দিন। আর আমাকে জানান আপনি নিজেকে ভালোবেসে কি নাম দিয়েছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে। যদি না মনে থাকে তাহলে আমি আপনার জন্য আবার বলছি, +44 750 396 5712। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পরে। আমি রয়েছি আপনার সঙ্গে অ্যানি রং বেরং নিয়ে। ডাক নামগুলোই ভালোবাসার শিলমোহর। আমার খুব কাছের একজন মানুষ আছে যাকে আমি ভালোবাসার সূর্যমুখী বলে ডাকি। ওর ছোট থেকেই সূর্যমুখী ফুল খুব পছন্দের, আর ও নিজেও ঠিক সূর্যমুখীর মতোই জলজল করে। সেই মানুষটা আমাকে মেঘ বালিকা বলে ডাকে। আপনারও নিশ্চয়ই আপনার বন্ধুদের সঙ্গে এরকম বিশেষ কিছু নাম রয়েছে, আপনি সেগুলো হয়তো জানাতে চাইছেন, আমাকে কিন্তু জানাতে পারেন আমাদের অফিশিয়াল পেজ রেডিও বাংলা নেট, সেখানে যদি আপনার ফলো না করা থাকে তাহলে অবশ্যই এখন গিয়ে একটা ফলো করে দিন, আর আমাকে ঝটপট মেসেজ করে দিন আপনার মনের যাবতীয় কথা। তাহলে আজ আসি, কালকে আমি জানাবো আপনার কোনো ডাক নাম বা আপনার মনের কোনো কথা। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

প্রচণ্ড দাবদাহে যখন মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে, তখন অপেক্ষা করে এক পশলা বৃষ্টির। সত্যি, এক পশলা বৃষ্টি নিমেষে প্রকৃতিকে শীতল করে দিতে পারে, আবার এক পশলা বৃষ্টি আপনার মনকে ভিজিয়ে দিতে পারে, আবার এক পশলা বৃষ্টি কখনো কখনো সেই কবির ভাষায় বলতে ইচ্ছে করে, হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে, একদম মন আনন্দে নেচে ওঠে। এই যে আমরা আজকে বৃষ্টির কথা বলছি, কারণ প্রতিটি শহরেই কম বেশি বৃষ্টি হয়, কিন্তু এমন একটা শহর যেখানে রোজ দুটো বাজলেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়, সেই শহর, সেই বৃষ্টি শহরের গল্পই শোনাব আজ আমি অনামিকা আপনাকে আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলা রেড ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে অবশ্যই আমরা আজ কথা বলবো সেই বৃষ্টি শহরের, আর তার সঙ্গে একটু বৃষ্টির কবিতা, সব কিছুই থাকবে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা রেড ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

উত্তর ব্রাজিলের অন্যতম শহর এবং ব্যস্ততম বন্দর বেলেম। বেলেম একটি পর্তুগিজ শব্দ যার অর্থ হল বেথলেহেম। এই বেলেম শহরটি বলা যায় অ্যামাজন নদীর প্রবেশদ্বার। বেলেম প্যারাম নদী, অন্যান্য নদী এবং খাল দ্বারা এটা অতিক্রম করার পরে ছোট যে দ্বীপ সেখানেই অবস্থিত। বেলেম ১৬ শতাব্দীতে পর্তুগিজদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। এখানে লক্ষাধিক মানুষ এখন বাস করে। একটি বড় শহর ব্রাজিলের, উত্তর ব্রাজিলের এই শহরটি বলা যায় অন্যতম বাণিজ্য কেন্দ্র, যেখান থেকে বহু জিনিস রপ্তানি করা হয় এখানকার বন্দরের মাধ্যমে। আর এই যে শহরটি, এই শহরটি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রেন ফরেস্টের সীমানায় অবস্থিত, আর সেই কারণেই এখানে প্রতিদিনই বৃষ্টি হয়। আর সেই বৃষ্টি শহরের গল্পই আজ শেয়ার করছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বৃষ্টি শহরের কথা বলছি, কারণ সব শহরেই তো কম বেশি বৃষ্টি হয়। বৃষ্টি সত্যি আমাদের প্রকৃতির জন্য ভীষণভাবে প্রয়োজন, কিন্তু এমন শহর যেখানে প্রতিদিনই বৃষ্টি হয়। একটা সময় ছিল যখন প্রতিদিনই দুটো বাজলেই এই বেলেম শহরে বৃষ্টি শুরু হয়ে যেত। এখন অবশ্য অনেক পরিবর্তন হয়েছে, জলবায়ুর পরিবর্তন হয়েছে, তবে এই বৃষ্টি শহরের গল্প নিয়ে আজকে থাকবো আমাদের আজকের পপকর্নে। তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: কইব না আমি কি বউ যে কথা কইব, যা পালা। গৃহস্থের খোকা হোক, ন্যাকা, দূর হোক, কি জ্বালা।

అయిపోయి కండ ఆములు সত্যি তোর চোখ গেছে তুই কানা বুঝলি তুই কানা যা যা বেহায়া পাখি জানা অন্য কোথা জানা কেউ করেনি মানা অন্য কোথা জানা যা যা বেহায়া পাখি জানা।

আমার বোকা থাকা গা জ্বলে যায়। কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা, তাই বলি আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা যা যা যা যা যা যা যা বিহায়।

আমার তোমার বৃষ্টি শহর, মিটিং হচ্ছে ত্রিপাক্ষিকে, রাস্তায় ভিজে টুপটুপে আমি নন্দলালের জল রং নিয়ে, ভাবছি শাড়ি তুলব কিনা হাঁটুর ওপর, এমন সময় মধ্য বয়স ও কর্পোরেট পুরুষ তুমি, বৃষ্টি ধোয়া উইন্ডস্ক্রিনে আমার দিকে তাকিয়েছিল। শহর তখন জল ছপ ছপ, উপচে পড়া নর্দমারা, অমন করে তাকাতে হয় পা পিছলে পড়ে যেতাম। তোমাদের এই ছলচাতুরি কটাক্ষপাত বুঝতে পারি, বুঝি এবং লিখতে পারি তার বিরুদ্ধে আগুন ছড়া, তবুও হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে দিল প্যারাডাইস। চাপের কাছে নতি স্বীকার করতে পারি, কিন্তু কেন তাকিয়েছিলে অমন করে ও কর্পোরেট। শুনছেন রেডিও বাংলানেট.com UK এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বৃষ্টি শহর নিয়ে, যেখানে অবশ্যই শেয়ার করলাম আপনার সঙ্গে মল্লিকা সেনগুপ্তের লেখা বৃষ্টি শহর কবিতার কিছু অংশ। এই বৃষ্টি শহর উত্তর ব্রাজিলের বেলেম, আর সেই শহরেই প্রতিদিনই বৃষ্টি হয়, আর সেই বৃষ্টি শহরের গল্প জারি থাকবে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

দিদির হাতে ছিল একটা ছোট্ট মতন কাঁচি। ওরে পাঁচির হাতে ছিল একটা ছোট্ট মতন কাঁচি, সে বললে তার চেয়ে বরং গোপ।

0: আছি।
1: বেলেম উত্তর ব্রাজিলের অন্যতম শহর এবং ব্যস্ততম বন্দর, যেখানে প্রতিদিনই রাতে ঝমঝমিয়ে বৃষ্টি হয়। আর সেই বৃষ্টি শহরের গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট.কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমরা বেলেম শহরটি নিয়ে কথা বলছি, যেই শহরে প্রতিদিনই বৃষ্টি হয়, হয়তো এই বৃষ্টির জন্য এখানে নানা রকমের সমস্যারও সৃষ্টি হয়, তার সঙ্গে সঙ্গে এখন জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক রকম পরিবর্তনও কিন্তু হয়েছে। আর এই যে বেলেম শহর, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সেখানকার সংস্কৃতি, ইতিহাস, সব কিছুই এতই সুন্দর যে সেই মনোমুগ্ধকর শহরটি পর্যটকদের কাছে ভীষণভাবে আকর্ষণীয়। আর সেই আকর্ষণেই কিন্তু পর্যটকরা ছুটে যান। এই শহরের যে নতুন অংশ, সেখানে রয়েছে সমস্ত আধুনিক আকাশচুম্বী অট্টালিকা, সেখানে রয়েছে গির্জা, ঐতিহ্যবাহী নীল টাইলসের আকর্ষণ, সব মিলিয়ে পর্যটকদের কাছে কিন্তু ভীষণ আকর্ষণের একটি শহর এই বৃষ্টি শহরের গল্প। আর আমাদের আজকের পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের উপরে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক

অপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন একটি শহরের যেখানে প্রতিদিন দুটোয় বৃষ্টি শুরু হয়ে যেত ঝমঝমিয়ে। এখন হয়তো জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু প্রায় প্রতিদিন রাতেই কিন্তু এখানে বৃষ্টি হয়। আর সেই বৃষ্টির শহর যেটা উত্তর ব্রাজিলের অন্যতম শহর এবং ব্যস্ততম বন্দর বেলেম। আর সেই বেলেম শহরের গল্প নিয়ে আজ আমরা ছিলাম আমাদের পপকর্নে। আর এইভাবেই কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষে পৌঁছে গেছি, যেখানে অনামিকাকে আজকের মতো বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী কাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com. What if for just 2 days, you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. Rivasa 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
3: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
4: পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি?
5: এক পলকের একটু দেখা,
4: এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি?

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: Shubchen. RadioBangladesh.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

অটো এই শব্দটা কিন্তু অটোমেটিকের শর্ট ফর্ম, কিন্তু অটো কথাটা শুনলেই কিন্তু চোখের সামনে চলে আসে একটা ছোট্ট কিউট যান অথবা ছোট্ট কিউট তেপায়া গাড়ি। তো রেডিও বাংলায় ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে অটোকে নিয়ে, ফুল ফর্ম বললে অটো রিক্সাকে নিয়ে। এই অটো রিক্সা যেটা ছাড়া কিনা আমাদের অনেকেরই যাতায়াত বলতে গেলে অসম্পূর্ণ, কারণ অটো রিক্সা না চললে অবস্থা একদম টাইট হয়ে যায়। তো এই অটো রিক্সাকে ঘিরে কিন্তু অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় অবিশ্বাস্য। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছেদানার আড্ডার আসরে অটো রিক্সাকে নিয়ে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

অটোরিকশার মডেল নিয়ে যখন চিন্তা ভাবনা চলছে, তখন একটা গাড়ি থেকে কিন্তু সেই অটোরিকশা খুব বেশি করে ইন্সপায়ার্ড হয়েছিল। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অটোরিকশাকে নিয়ে। তো অটোরিকশা এমন একটি গাড়ি যেটা ছাড়া কিন্তু অনেকেরই আমাদের যাতায়াত এতটা মসৃণ হতো না, ইনফ্যাক্ট আমার তো হতোই না। তো এই অটোরিকশা কিন্তু অ্যাকচুয়ালি ইটালিয়ান একটি গাড়ি থেকে ইন্সপায়ার্ড হয়েছিল। সেই গাড়িটি যদিও তে পায়া ছিল না, অর্থাৎ তিনটি চাকার ছিল না, সেই গাড়িটি চার চাকারই ছিল, কিন্তু সেই গাড়িটি এতটা কিউট এবং এতটা সুইট ছিল যে যারা অটো রিক্সা নির্মাণ করা শুরু করেছিলেন তারা সেই গাড়িকে লক্ষ্য করেই তাদের রোল মডেল বানিয়ে নেন। তো রেডিও বাংলানেট ডট কমে এই অটো রিক্সাকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম। ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।